হ্যাঁ হ্যাঁ, পকেট। যদি আপনি পকেটের কথা চিন্তা করেন তাহলে প্রেম জিনিসটা আপনার জন্য নয়। আবার যদি আপনি প্রেমে পড়েন তাহলে পকেটের কথা একদম ভাববেন না। যদি পকেটের কথা ভাবেন আর মনে প্রেম প্রেম করার ইচ্ছেও থাকে তাহলে ওই একটি উপদেশই আমার পক্ষ থেকে দেওয়ার আছে, সেটি হলো বাপি বাড়ি যা। তো রেডিও বাংলা .com-এ আজকে আমাদের ইচ্ছে টানার আড্ডার আসরে এই বাপি বাড়ি যা কথাটাকে নিয়েই আমাদের আড্ডাটা জারি আছে, আর সেটিই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে টানা, ওনলি অন রেডিও বাংলা .com।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করি সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও banglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ito services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.itoservices.com.
4: And then ঘোরা ঘুরি খাওয়া দাওয়া সব চলবে। এবার প্রথমবার আসা তো, ফলে একটু খোঁজ খবর নিতে হচ্ছে কোথায় খাবো, কি খাবো, কোথায় কোথায় ঘুরবো, কোথায় কোথায় শুট করবো। লন্ডনে সমস্ত খাওয়া দাওয়ার খবর রাখতে ফুডকার সঙ্গে আমাদের জার্নিতে চোখ রাখুন রেডিও বাংলায় 1 তারিখ অনওয়ার্ডস, মানে 1 জুলাই, 1 জুলাই অনওয়ার্ডস রেডিও বাংলা। লন্ডনের ফুডকার সমস্ত খাওয়া দাওয়া ঘোরাঘুরি সিইউ উইথ রেডিও বাংলা ফ্রম 1 জুলাই।
5: শুনছেন রেডিও বাংলানেট.কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

প্রত্যেক লোকালিটিতেই একটি ওই কমিউনিটি সেন্টার কিংবা ক্লাব থাকে। আমাদের লোকালিটিতেও তার বাকি কিছু নেই, মানে তার ব্যতিক্রম কিছু নেই, এখানেও একটি ক্লাব রয়েছে। কিন্তু সেই ক্লাবে একটি ছেলের কিন্তু জীবন দুর্বিষহ হয়ে ওঠে মাঝে মধ্যে। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন ইচ্ছেদানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে বাপি বাড়ি যা এই কথাটি নিয়ে। তো যে কথা বলছিলাম যে আমাদের ক্লাব, আমাদের কমিউনিটি সেন্টার, সেখানে আমাদের এক বন্ধু আছে বুঝলেন, এবং তার নামটি হলো, একদম ঠিক ধরেছেন, তার নাম হলো বাপি। এখন প্রবলেমটা হলো যখনই সে কোনো রকম বিষয়ে তক্কাতক্কি করতে শুরু করে, কিংবা আমাদের ক্যারাম প্রতিযোগিতা চলছে, কিংবা এমনি ক্যারাম খেলাও চলছে, সে কোনো কারণে একটি গুটি মিস করল এবং তৎক্ষণাৎ আশেপাশ থেকে সবাই ওই এক বাক্যে চিৎকার করে উঠল, বাপি বাড়ি যা। আর এই ব্যাপারটা যখন রীতিমতন চরম পর্যায়ে চলে যায়, তখন ওই আলটিমেটলি বাপি বাড়িই চলে যায় আর কি আর বলবো। তো রেডিও বাংলানে ডট কমে আজকে আমাদের ইচ্ছে জানার আড্ডার আসরে বাপি বাড়ি যাকে নিয়েই আমাদের আড্ডাটা জারি আছে। একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছি, যার উপরান্তে এই বিষয় নিয়েই আমাদের আড্ডাটা জারি থাকবে। কাজেই সঙ্গে থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

বাপি বাড়ি যা, এই ব্যাপারটা নিয়ে কিন্তু ছোটবেলায় আমার এক বন্ধুকেও বিস্তর নাস্তানাবুদ হতে হয়েছে। তার কারণটা কি জানেন? তার কারণটা হলো তার বাবা। না, তার বাবার নাম বাপি নয়, অ্যাকচুয়ালি সে তার বাবাকে বাপি বলে ডাকতো, ইনফ্যাক্ট এখনও ডাকে। আর সেই জন্য যখনই সে আসতো, তখনই সাইট থেকে ওই বাপি বাড়ি যা এই ব্যাপারটা চলে আসতো আর কি। রীতিমতন মাঝে মধ্যে উত্তেজিত হয়ে পড়তো, ইনফ্যাক্ট এখনও পড়ে সেই ছেলেটি। তো রেডিও বাংলানের .com-এ আজকে বাপি বাড়ি যা কথাটি জড়ক সৌরভ গাঙ্গুলির জন্মদিনের দিনে আমি গৌরব আপনার সঙ্গে শেয়ার করলাম। এই কথাটি নিয়েই কিছু কথা, অর্থাৎ বাপি বাড়ি যা এই ফ্রেজটিকে নিয়ে বেশ কিছু স্মৃতি, বেশ কিছু ঘটনা আছে। তো সেরকমই কিছু কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করলাম আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে। কেমন লাগলো আপনার জানান আমাকে, আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি। কিন্তু রেডিও বাংলানে .com যেভাবে আপনার পাশে চলতে থাকে সেভাবেই চলতে থাকবে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট .com। টাটা।

ভেবে ভেবে না যে হাল, তবুও না ছেড়ে হাল, ভাবনা ভুলতে পারছি না, ক্লান্ত বিকেল ব্যস্ত সকাল, নিয়ম করে হচ্ছি না কাল, সুসময়টা সত্যি পাকাল, পিছল না গেল পাচ্ছি না, বেতাল পেচাল এদিন কাল, বেতাল পেচাল এদিন কাল।

পথে অবরোধ ধার শোধ বোধ, ইলেকশনে দু চারটে বোম, এমনি করেই কাটবে দিন নিত্য নতুন নাগপাশে। পুলিশে ধরবে নিরীহ গরু হঠাৎ কখন মাসের শেষে, বাংলা মদের দোকানগুলোয় মাসের শেষেও ভিড় বেশি, বাংলা মদের দোকানগুলোয় মাসের শেষেও ভিড় বেশি।

0: काल बेताल बेचाल ले दिन काल बेताल बेचाल ले दिन काल बेताल बेचाल ले दिन काल
1: radiobanglanei.com এ আমি রুবিনা আজ আপনাদের সঙ্গে এবং শুরু হয়েছে গান দুনিয়ার আড্ডা। প্রত্যেক দিনের মতোই এক ঘন্টার আড্ডায় আমি হাজির হয়েছি এবং তার সাথে সাথে প্রচুর প্রচুর গান নিয়ে হাজির হয়েছি আজকের আড্ডায়। এবং প্রত্যেক দিন যেমন নতুন করে একটা নতুন কিছু নিয়ে কথা বলি, ঠিক সেই রকমই আজকেও কিছু কথা আছে। আজকে আড্ডা দেওয়া নেই, আজকে গল্প বলানোর মতো কোনো টপিক নেই। কিছু কিছু ফিলিংস হয় না যেগুলো শেয়ার করা উচিত, ঠিক সেরকমই কিছু ফিলিংস আপনার সাথে শেয়ার করতে চাই।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বাড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভামির সঙ্গে আড্ডা জাংশনে।
1: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Etos Services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতা, তাকে ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা .com এর ওয়েব তরঙ্গে।

থাকে যেগুলো অনেক সময় আমাদের চোখের সামনে ঘটে যায়, আর সেই ফিলিংসগুলো মানে সেই ঘটনা থেকে তৈরি ফিলিংসগুলো আমরা কখনো কখনো শেয়ার করতে পারি, আবার কখনো কখনো শেয়ার করতে পারি না। আবার কিছু কিছু কর্তব্য বা প্রত্যেক দিনের যে একটা মিনিমাল হয় না একটা কর্তব্য বা দায়িত্ব থেকে থাকে সমাজের প্রতি একটা মানুষ হিসাবে, সেই সব কিছু কিন্তু আমরা কখনো কখনো এড়িয়ে যাই। আমরা জানি, আমরা বুঝি, আমরা সব কিছু জেনে শুনেই করি। ঠিক সেরকমই কিছু একটা ঘটনা আমাদের এড়িয়ে না গিয়ে যদি একটু সচেতনভাবে আমরা সেই জিনিসগুলো করি, আমার মনে হয় অন্য কারোর মুখে হাসি ফোটাতে পারবো, আর নিজেকেও একটা খুব ভালো মানুষ হিসাবে পরিচয় দিতে পারবো নিজের সাথে।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

রেডিও বাঙালি ডট কম এ আজকে কোনো আড্ডা হচ্ছে না, আজকে কিছু কথা শেয়ার করা হচ্ছে আমার খুব কাছের আত্মীয়, যাকে নিয়ে আজকের আড্ডা এবং মানে যাকে নিয়ে বা যাকে ছাড়া আমার আড্ডাটা জমে না সেটা অবশ্যই আপনি, এবং আপনার সাথেই আপনার রুবিনা কথা বলতে চাই। আমরা অনেক সময় রাস্তায় যেতে যেতে যারা আমাকে ছোটোখাটো হেল্প করে, ধরুন কোনো একটা অটোরিক্সো, সেখানকার যে চালক সে আমাদেরকে কোথা থেকে কোথায় নিয়ে আসে, কিন্তু তার হাতে টাকাটা দিয়ে যদি আমরা একবার থ্যাংক ইউ বা ধন্যবাদ বলি তাহলে কত কিছু চেঞ্জ হয়ে যাবে বলুন তো। তার যে পরিশ্রমটা, তার পরিশ্রমের শেষে তাকে ধন্যবাদ দিচ্ছি, একটা খুশি, একটা নতুন বন্ডিং তৈরি করা, এবং তার প্রতি যে আমরা শ্রদ্ধা বা ছোট্ট আনুগত্য স্বীকার করছি সেটা বুঝিয়ে দাও। কিন্তু এই ছোট্ট ছোট্ট জিনিসগুলোই আমরা করতে ভুলে যাই।

0: বাঙালি মানেই গানের অন্ধভক্ত,
1: কারোর কাছে বাংলা গান মানেই জীবনের উচ্ছ্বাস। আবার কারোর কাছে প্রেমের ফাগুন মাস,
2: প্রেম করেছি করবই তো।
1: কারোর কাছে বাংলা গান এখনো যেন সেই নস্টালজিয়া,
2: তুমি না হয় রহিতে কাছে।
1: আবার কারোর মতে গানে গানে সেই পুরনো দিনে হারিয়ে যাওয়া,
3: একদিন দল বেঁধে কজনে মিলে যায় ছুটে খুশিতে হারাতে।
0: আর এবার সেই সব ভালো লাগা অনুভূতি রেডিও বাংলা নেট.কম এর নিবেদন, হারানো সুর প্রতি শনিবার শুনতে একদম ভুলবেন না।

বাংলায় ডট কমে আমার এই গান দরিয়া যাত্রাটা শুধুমাত্র গান নিয়ে নয়, শুধুমাত্র ঘুরতে যাওয়ার কথা নিয়ে নয়, শুধুমাত্র সিনেমা দেখা নিয়ে নয়, এই গান দরিয়ার আড্ডায় আপনি আর আমি নিজের মনের কথাগুলো শেয়ার করি। অনেক সময় অনেক বন্ধুরা সব কথা শেয়ার করতে পারে না, আবার অনেক সময় আধ ঘন্টার বন্ধুতে অনেক কিছু শেয়ার হয়ে যায়। ঠিক সেরকমই আপনার আর আমার বন্ধুত্বটা, যেখানে অন্তত কিছু কিছু জিনিস যেগুলো আমার মনে হয় যেগুলো করা উচিত বা এগুলো করা উচিত হচ্ছে না, সেগুলো নিজের মতো করে শেয়ার করি। ঠিক সেরকমই প্রত্যেকটা মানুষকে ধন্যবাদ জানানোর যে একটা হ্যাবিট তৈরি করা, সেটা আমার মনে হয় ছোট থেকেই তৈরি করা উচিত। আর সেই দায়িত্বটা আপনার বন্ধু, আপনার প্রিয়জন বা আপনার কোনো বড়কে শুরু করতে হবে।

HeroBangnani.com এ আজকে যেহেতু ধন্যবাদ নিয়ে কথা বলছি, তাই সবার আগে আমার মনে হয় আপনাদের ধন্যবাদ দেওয়া উচিত, আপনাকে ধন্যবাদ দেওয়া উচিত। আমার এই কি বলবো, কোনো কারণ ছাড়া, কোনো লজিক লেস, যেসব কথাগুলো বন্ধুর মতো করে শোনা, এত দিন ধরে পাশে থাকা এবং এতটা ভালোবাসা দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং এটা একদম আমি মন থেকে বলছি, আর তার সাথে সাথে অবশ্যই সেই সব মানুষগুলোকেও ধন্যবাদ যারা আমাকে এখানে আপনার সাথে গল্প করার জন্য সুযোগ করে দিয়েছে। আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্তে কোনো বড় কাজ করার সময় আমরা যদি সেটা সাকসেসফুল হয়ে যাই, সাকসেস পেয়ে যাই, যখন পিছনে ঘুরে দেখাই অনেক ছোটোখাটো মানুষ আছে যেগুলোর মানে তাদের যে একটা থ্যাংক ইউ বলাটা দরকার ছিল সেগুলো আমরা ভুলে যাই। আমার মনে হয় তাদেরকেও থ্যাংক ইউ জানানো উচিত। আপনার সাকসেসের পিছনে যে প্রত্যেকটা ছোট বড়, একদম ছোটোখাটো, একদম সূক্ষ্ম লাইনের মতো কিছু কিছু ধন্যবাদ দেওয়ার মানুষ আছে, তাদেরকে ধন্যবাদ দিন। মন ভালো রাখুন, নিজেকে ভালোবাসুন, আর নিজেকে উজাড় করে দিন নিজের কাজের প্রতি। RadioBangnani.com এ আজকের এই ছোট্ট মিষ্টি আড্ডাটা কেমন লাগলো প্লিজ জানাতে ভুলবেন না, আর অবশ্যই পাশে থাকতে ভুলবেন না, ভালোবাসতে ভুলবেন না RadioBangnani.com কে।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন radiobanglanet.com। সোম থেকে শুক্র প্রতিদিন এভাবেই আমাদের আড্ডা জমে ওঠে গান মুসাফির সৌভিকের সঙ্গে। আজ এসে গেছি এবং আজকের এই আড্ডা আরেকটু স্পেশাল। আজকের আড্ডায় এলিজাবেথ টেলরকে নিয়ে কথা বলবো। তারা স্পর্শ করেছিলেন খ্যাতির শিখর, পেয়েছিলেন অসংখ্য ভক্তের ভালোবাসা, উদ্দাম প্রেমও এসেছিল একদিন জীবনে, তবু কোথাও যেন ছিল অপার শূন্যতা, অবসাদে দগ্ধ হতো মন। আর সেই যন্ত্রণা থেকে মুক্তি পেতে তারা বেছে নিয়েছিলেন বেহিসেবী জীবনযাপন, নিঃশব্দে এগিয়ে গিয়েছিলেন মৃত্যুর দিকে। জানবো আজকে এলিজাবেথ টেলরের কিছু কথা। আসলে পাহাড়ে উঠতে উঠতে একটা সময়ে যাত্রী পৌঁছে যায় সব থেকে উঁচু চূড়ায়, আর তারপর নেমে আসা ছাড়া আর কোনো বিকল্প থাকে না। ঠিক সেরকমভাবে পর্দায় এলিজাবেথের যাত্রা শুরু হয়েছিল 1942 সালে। দেখতে দেখতে 3 দশক সময় চলে গেছে, তিনি অভিনয় করে ফেলেছেন 50-এর কাছাকাছি ছবিতে, এবং এত দীর্ঘ যাত্রা হলিউডে দেখাই যায় না। কথাটা যে তিনি ভাবেন না এমন নয়, অনেক বন্ধুবান্ধবও এখন এই কথাই বলছেন। তবে সব কিছুই একটা সময় থাকে, সময় চলে গেলে অমূল্য বস্তু মূল্যহীন হয়ে পড়ে, তাই বিভিন্ন সিনেমা পত্রিকায় গসিপ কলম এই সবই লিখেছেন ক্রমাগত। এলিজাবেথ রোজ পড়েন, তারপর কাগজ বন্ধ করে মনে মনে চিন্তা করেন, একটা বিষয়ে অন্যকে বোঝানোর জন্য যুক্তি কত, তর্ক কত, তথ্যের প্রয়োজন। আমাদের আড্ডা আজকে সেই এলিজাবেথ টেলরকে নিয়ে। সঙ্গে থাকুন, ফিরে আসছি।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

এলিজাবেথ ট্রেলারের কথা নিয়ে ফিরে এলাম আমি গান মুসাফির শফিক। চলুন এগিয়ে যাই। দ্য ওনলি গেম ইন টাউন ছবিটা ফ্লপ করার পর থেকে একাধিক ছবি ফ্লপ করতে শুরু করেছে এলিজাবেথের। 1971 আন্ডার মিল্ক উড, 1972 সালে এক্স হোয়াইট অ্যান্ড চি এবং হ্যামার স্মিথ আউট। 1973 সালে আরও দুটো ছবি পরপর ফ্লপ করেছে। ইংরেজি ভাষায় নতুন ধরনের ছবির একটা জোয়ার এসেছে। আগে ছবি ছিল সাহিত্য নির্ভর, কিন্তু নতুন পরিচালকরা এখন ওই পুরনো ফর্মুলা থেকে বেরিয়ে এসেছে এবং এখন তাদের গল্প গল্পটা মানুষের দৈনন্দিন জীবন এখন ঢুকে পড়েছে অবলীলায়। আর তার পাশাপাশি ব্যবহার করা হচ্ছে উত্তেজনাপূর্ণ দৃশ্য। এই দুটি ক্ষেত্রে এলিজাবেথের স্বাচ্ছন্দ্যের বাইরে অন্যান্য কিছু না নিয়ে ভাবা যায় না, কিন্তু এই বয়সে পর্দায় সেই উত্তেজনাপূর্ণ দৃশ্য করতে গেলে বিষয়টা হাস্যকর হয়ে যাবে না? যা কাজ তিনি কখনোই করেননি, কেনই বা সেটা করতে যাবেন এখন? এইসব ভেবেই ঠিক করেছিলেন ইংরেজি ভাষার বাইরে ভাগ্য যাচাই করবেন। তাই ইটালিয়ান ছবিটায় অভিনয় যে খারাপ হয়েছিল এমন নয়, কিন্তু ছবিটা তেমন দর্শক পেল না। গত 3 বছরে সিনেমা জগতের অনেকেই মত পাল্টে ফেলেছেন। এলিজাবেথ যে বক্স অফিসে জোয়ার আনার ক্ষমতা পুরোপুরি হারিয়ে ফেলেছেন এ বিষয়ে গোটা হলিউড নিশ্চিত। পাবলিক সেন্টিমেন্ট অনেকটাই শেয়ার বাজারের মতন, একবার উঠতে শুরু করলে যেমন উঠতে থাকে তেমন পড়তে শুরু করলে কিন্তু তাকে আর থামানো যায় না। সঙ্গে থাকুন, আমাদের এখন সময় হয়ে গেছে আবার কয়েকটা গান শোনা, তারপর ফিরে এসে আবার বলবো এলিজাবেথ ট্রেলারের কিছু কথা। জুড়ে থাকুন, ফিরে আসছি।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

এলিজাবেথ টেলরের কথা নিয়ে আবার ফিরে এলাম আমি গান মুসাফির শৌভিক। তো রিচার্ডের সঙ্গে এলিজাবেথের বিবাহ বিচ্ছেদ হয়ে গেল এবং এই বিচ্ছেদের পর একদম একা হয়ে পড়লেন তিনি। এমন সময়ে সাধারণত অন্য কোনো পুরুষ এসে সেই শূন্যস্থান পূরণ করে দেওয়ার কথা ছিল, সেই চেষ্টা না করে এলিজাবেথ অন্য এক কাজ করলেন। 10 বছরের টানা একটা সম্পর্ক থেকে চট করে বেরিয়ে আসা কিন্তু মুশকিল, বাবা মা ছাড়া আর কোনো মানুষের সঙ্গেই এত দীর্ঘ জীবন কাটাননি এলিজাবেথ। বিবাহ বিচ্ছেদের পর কয়েকটা মাস কাটতে না কাটতেই একটা কাণ্ড করে ফেললেন এলিজাবেথ আর রিচার্ড, এমন একটা কাণ্ড যা কেবল রূপকথাতেই সম্ভব। 10 অক্টোবর 1975 তার আবার বিয়ে করলেন, আর এই সময় দ্য ব্লু বার্ড ছবিতে অভিনয় করছেন এলিজাবেথ, আর এই ছবিটা শিশুদের রূপকথা। হলিউডের ছবিতে তখন নানাভাবে আবার ফিরে আসতে চাইছেন এলিজাবেথ, স্বাভাবিকভাবে না হলে রূপকথার মধ্যে দিয়ে, কিন্তু সেই আশা পূরণ হলো না। $12 মিলিয়ন তৈরি হওয়া ছবিটা 3.5 মিলিয়ন ব্যবসা করতে না করতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। ততদিনে আর একটা কঠিন সত্য বুঝতে পেরেছেন এলিজাবেথ, একবার ভেঙে গেলে সেই আয়না পুরনো মুখ যেমন দেখা যায় না, ঠিক তেমনই নির্ভরতা চেয়ে প্রাক্তন স্বামীর দিকে হাত বাড়ালেই পুরনো ভালোবাসাকে ফেরত পাওয়া যায় না। 29 জুলাই 1976 তাই দ্বিতীয়বারের মতো বিবাহ বিচ্ছেদ হয়ে যায় এলিজাবেথ আর রিচার্ডের। এটা তার নিজের ষষ্ঠ বিবাহ বিচ্ছেদ। ততদিনে সিনেমার মোহ অনেকটাই কেটে গেছে এলিজাবেথের, তার শরীরও তখন আগের মতো নেই। হঠাৎ স্রোতের মুখে পড়ল যেভাবে খড়কুটোর মতো মানুষ ভেসে যায়, ঠিক এইভাবেই এলিজাবেথ হয়তো ভেসে যেতেন যদি না তার ছেলেমেয়েরা এসে মায়ের হাত ধরতেন। অনেক ভেবে ঠিক করলেন এবার কাজ করবেন টেলিভিশন পর্দায়। 1976 মুক্তি পেল টেলিছবি ভিক্টরি অন এনটিভি। টেলিছবিতে রোজগার কম, তবে এই ছবিগুলো সিনেমার মতো ফ্লপ করে না, তাই এই কাজটা করতে করতে টিভির পর্দায় আরও কিছু কাজ করলেন। এবং তার আগে অবশ্য তিনি বিয়ে করেছেন আমেরিকার নাম করা উকিল ও রাজনীতিবিদ জন ওয়ার্নারকে। 14 ডিসেম্বর 1976 জন ওয়ার্নারকে বিয়ে করার পর সিনেমার পর্দায় নতুন করে নিজের ভাগ্য খুঁজতে শুরু করলেন এলিজাবেথ। সঙ্গে থাকুন, ফিরে আসছি।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

ফিরে এলাম আবারও আজকের এই স্পেশাল আড্ডা এলিজাবেথ টেইলরকে নিয়ে কথা, সে বিখ্যাত অভিনেত্রীর কথা। তো চল বললেই কি আর যাওয়া যায়, মানুষের ভিড় সূর্যের আলোর মতো, আর সেই আলোয় নক্ষত্র দেখা যায় না, নক্ষত্র দেখা যায় রাতের অন্ধকারে, খানিকটা আড়াল অন্ধকার, তাই সবসময় সিনেমার নক্ষত্রদের সঙ্গী। এখন আগের সেই রিচার্ডকে আর খুঁজে পাচ্ছেন না এলিজাবেথ। সিনেমাগুলো পরপর ফ্লপ করার পর কেন যেন মনে হচ্ছে রিচার্ড নিজেও খানিকটা সরে যাচ্ছেন দূরে। কিছুদিন হলো ব্যবহারের মধ্যে অদ্ভুত একটা পরিবর্তন লক্ষ্য করছেন এলিজাবেথ। আগে কোথাও একসঙ্গে যাওয়ার কথা উঠলে রিচার্ড মানা করতেন না, যদি একান্তই তার কোনো কাজ না থাকতো। এখন যেন একা থাকতেই বেশি পছন্দ করেন রিচার্ড। অনেকবার অনুরোধ করার পরও তিনি রাজি হননি তার সঙ্গে শ্বশুরবাড়ি আসতে। অথচ বসন্তের সময় এই বাড়িটাকে বিশেষভাবে পছন্দ করতেন রিচার্ড। মাঝে মাঝে নিজেই তাড়া দিতেন, মায়ের কাছে তো অনেকদিন যাওনি তুমি, এই বাড়ির বাগানের চেরি ব্লসম গাছটার পাশে পুরনো বাঁচের বেঞ্চটা বড় প্রিয় ছিল রিচার্ডে। কতদিন দিয়ে ওখানে তারা একসঙ্গে বসে থেকেছেন তার কিন্তু হিসেব নেই। আর আজ এ বাড়ি আসার কথা শুনতে বললে, তুমি যাও আমার কাজ আছে। এলিজাবেথ জানেন কোনো কাজ তার নেই। এলিজাবেথ টেইলরের জীবন নিয়ে কথা হচ্ছে, বলা যেতে পারে নিঃসঙ্গ নক্ষত্র এলিজাবেথ টেইলর। আজকের এই আড্ডা শো শেষের পর অবশ্যই জানাতে ভুলবেন না কেমন লাগলো আজকের এই আড্ডা। 4447503965712 আমাদের আড্ডা জারি থাকবে। এখন গান, চলুন কয়েকটা গান শুনে আবারও ফিরে আসছি এলিজাবেথ টেইলরের বাকি কিছু কথা নিয়ে।

তো ফিরে এলাম কয়েকটি গানের পর আজকের এই বিশেষ আড্ডা গান মুসাফিরে এলিজাবেথ টেইলরকে নিয়ে। তো 4 ডিসেম্বর 1976 সালে জন ওয়ার্নারকে বিয়ে করার পর সিনেমার পর্দায় নতুন করে নিজের ভাগ্য খুঁজতে শুরু করেন এলিজাবেথ। জন ওয়ার্নারদের প্রেমে তিনি পড়েছিলেন ব্রিটিশ রানী এলিজাবেথের দেওয়া এক ভোজ সভায় গিয়ে, এবং এলিজাবেথ তখন রিচার্ডের সঙ্গে তার দ্বিতীয় বিবাহের ক্ষতবিক্ষত পথ দিয়ে হাঁটছেন। বিশাল রানীর ভোজসভায় উপস্থিত নারী পুরুষ যখন একে অপরের সঙ্গে নাচে যোগ দিয়েছেন, তখন জন ওয়ার্নার দেখলেন এলিজাবেথ কিছুটা দূরে একা দাঁড়িয়ে রয়েছেন। অভিনেত্রীর চোখের ভাষা পড়তে ব্যাচেলর এই রাজনীতিবিদ ভুল করেননি, কাছে গিয়ে হাত বাড়িয়ে দিয়ে বলেছিলেন, উইল ইউ জয়েন মি। এমন প্রস্তাবে দূরে সরে থাকাটা অভদ্রতা, কিন্তু তাই বলে কি এত কাছে সরে আসতে হয়? নাচের মধ্যে ওয়ার্নার কখন যে নিজের কাছে একটা প্রিয় মানুষ হয়ে উঠেছেন তিনি নিজেই বুঝতে পারেননি। সঙ্গীতের দমক তাই খানিকটা কমে যেতেই এলিজাবেথ মাথা রেখেছিলেন জন ওয়ার্নারের কাঁধে। তার স্পর্শে জন বুঝেছিলেন তার মনের কথা, তাই কানে কানে বলেছিলেন, আমি রাজনীতি করি তাই উঁচু কণ্ঠে ভাষণ দেওয়া আমার অভ্যেস, কিন্তু আজ এমন একটা কথা বলতে চাই যা কোনোদিন উঁচু কণ্ঠে বলা যাবে না। এলিজাবেথ প্রশ্ন করেছিলেন, কি কথা? লিজের কানের কাছে মুখ নিয়ে জন ওয়ার্নার বলেছিলেন, ভালোবাসতে চাই, তুমি কি একটা সুযোগ দেবে? জন ওয়ার্নারকে 4 ডিসেম্বর 1976 থেকে 7 নভেম্বর 1982 পর্যন্ত টানা 6 বছর সময় দিয়েছিলেন এলিজাবেথ। দীর্ঘ এই সময় নিজেকেও পর্দায় নতুনভাবে ফিরে পেতে চেয়েছিলেন, কিন্তু অনেক চেষ্টা করেও নিজের পুরনো দিন ফিরে পাননি এলিজাবেথ। কম বাজেটের ছবিগুলো কোনোটাও মুখ থুবড়ে পড়েছে, কোনোটা আবার কোনো রকমে রক্ষা করেছে সম্মান। এরই মধ্যে 1981 সালে ডাক পেলেন টিভি ধারাবাহিক জেনারেল হসপিটাল থেকে। নিজের শরীরের অবস্থা তখন ক্রমাগত খারাপ দিকে যাচ্ছিল, মাঝে মাঝেই তাকে ভর্তি হতে হচ্ছিল হাসপাতালে। খানিকটা সুস্থ হয়ে কাজে ফিরতে না ফিরতে আবার হাসপাতালের বিছানা যেন হাতছানি দিয়ে ডাকে এলিজাবেথকে। জেনারেল হসপিটাল ধারাবাহিকটা জনপ্রিয়তা পেল, তবে নিয়মিত অভিনয় ধকল তিনি আর নিতে পারছিলেন না। এই সময় কয়েকটা টেলিছবিতেও পরপর কাজ করলেন এলিজাবেথ। তো সিনেমার কাজের মতো আনন্দ নেই এই সব কাজে, আর সেই আনন্দহীনতা যেন স্নান করে নিল তার জন ওয়ার্নার আর তার সম্পর্কের মধ্যেও। 1983 সালের শুরুর দিকে একদিন নোবেল কওয়ার্ড এলেন এলিজাবেথের সঙ্গে দেখা করতে। খানিকটা কথাবার্তার পর নোবেল বললেন, একটা মঞ্চনাটকের কথা ভাবছি, তুমি রাজি হলে কাজটার হাত দেব। এলিজাবেথ অনেক বড় শিল্পীকে চেনেন যারা মঞ্চনাটক দিয়ে শুরু জীবন এবং ধীরে ধীরে সিনেমার পর্দার নক্ষত্র হয়ে উঠেছেন। নোয়েল তরুণ

পানিয়ে গলা ভিজিয়ে বললেন, কমেডি নাটক প্রাইভেট লাইফ নিয়ে ভাবছেন। আমাদের আড্ডা আজ এ পর্যন্তই। আমরা আজকের এই আড্ডার যে পুরো ব্যাপারটা, এক ঘন্টার গান মুসাফিরের আড্ডা, দীপারুণ ভট্টাচার্যের একটি প্রতিবেদন থেকে আপনাদেরকে শেয়ার করলাম। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামীকাল ঠিক এই সময়ে আবারও কোনো এক ব্যক্তিত্বকে সঙ্গে নিয়ে কিংবা আরও নতুন কোনো শো নিয়ে। আজ এ পর্যন্তই।

আমাদের সকলেরই একটা কমফোর্ট জোন আছে, জানলার ধার কিংবা উইন্ডো সিট আমার সব থেকে প্রিয় একটা জায়গা, যেখানে বসলে আমি নিজের সঙ্গে অনেকটা সময় কাটাতে পারি এবং আমার ভালোবাসাটা ভাগ করে নিতে পারি। আমি জানি আপনার জীবনেও এমন স্পেশাল কোনো উইন্ডো সিট বা স্পেশাল কোনো গল্প ডেফিনেটলি আছে, থাকলে চটপট আমার সাথে শেয়ার করুন +7475039657121। আপাতত তিনটে গান শুধুমাত্র আপনার জন্য, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র radiobanglane.com এ। মন যখন নিরুদ্দেশ,

লাল ফিতে সাদা মোজা স্কুল ইউনিফর্ম নটার সাইরেন সংকেত সিলেবাসে মনোযোগ কম পড়া ফেলে এক

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060, আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা.com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: লন্ডনে এসেছি, ঘোরা ঘুরি খাওয়া দাওয়া সব চলবে। এবার প্রথমবার আসা তো, ফলে একটু খোঁজ খবর নিতে হচ্ছে কোথায় খাবো, কি খাবো, কোথায় কোথায় ঘুরবো, কোথায় কোথায় শুট করবো। লন্ডনে সমস্ত খাওয়া দাওয়ার খবর রাখতে ফুডকার সঙ্গে আমাদের জার্নিতে চোখ রাখুন রেডিও বাংলায় 1 তারিখ অনওয়ার্ডস, মানে 1 জুলাই, 1 জুলাই অনওয়ার্ডস রেডিও বাংলা। লন্ডনের ফুডকার সমস্ত খাওয়া দাওয়া ঘোরাঘুরি সি ইউ উইথ রেডিও বাংলা অর ফ্রম 1 জুলাই।
4: শুনছেন রেডিও বাংলা নেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলানেই .com এ। মন যখন নিরুদ্দেশ, আমি যখন দূরপাল্লায় কোথাও কাজে যাই, ট্রেনে অনেকটা সময় থাকতে হয়, কানে পছন্দের গান চালিয়ে কিংবা পছন্দের অডিও স্টোরি চালিয়ে সারাটা রাস্তা সেই দৃশ্যটা উপভোগ করতে করতে যেতে পারি, সেটা আমার কাছে খুব স্পেশাল একটা বিষয়। আরও এমন উইন্ডো সিট নিয়ে প্রচুর গপ্প আছে, সেটা শেয়ার করবো আপনার সঙ্গে। তার আগে একটা মিউজিক্যাল ব্রেকের পর ফিরে আসি। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলানে .com এ। মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেই .com-এ। মন যখন নিরুদ্দেশ, উইন্ডো সিট ইটস লাইক হেভেন। কেন বলুন তো, আপনার মনের অনেক জটিলতা কেটে যায়। মানে জানলার পাশ থেকে আপনি যখন কোথাও একটা ট্রাভেল করছেন এবং প্রকৃতি দেখতে পাচ্ছেন, তখন কিন্তু মনের জটিলতাগুলো অনেকটা কেটে যায়, অনেকটা হালকা লাগে, নিজেকে মেলে ধরতে ইচ্ছে করে। আমার তো এমনটা করে। আপনার কি করে জানলার পাশে বসতে, বা আপনার ফেভারিট কোনো উইন্ডো সিট থাকলে সেটা আমাকে শেয়ার করুন। সেটা নিয়ে যদি কোনো গপ্প থাকে সেটাও শেয়ার করুন +447503965712-তে। পরের গানগুলো সাজিয়ে রাখলাম আপনার জন্য। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেই .com-এ। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: 哎，家老婆啊，今天的香氛
1: ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলানেই .com, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.radiobanglanet.com আর আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলানেট। আমরা হয়তো ভালোবাসার ভালো লাগার অনেক জিনিসই আমাদের প্রিয় মানুষদের সঙ্গে শেয়ার করতে পারি, কিন্তু উইন্ডো সিট নইব নইব চ। আমি অন্তত উইন্ডো সিটটা পেলে কখনোই শেয়ার করি না। হ্যাঁ, যদি কেউ আবদার করে বলে একটু জানলার ধারে বসতে দিই না প্লিজ, তখন দিই, মানে এতটাও এ নই। উইন্ডো সিটটা কিন্তু আমার চরম ফেভারিট। আপনার যদি এমন কোনো গপ্প থাকে তাহলে চটপট আমার সাথে শেয়ার করুন +447503965712। আপাতত কয়েকটা গান, ফিরছি গানের বিরতির পর। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র radiobanglanet.com। মন যখন নিরুদ্দেশ।

0: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।
1: প্রথমত আমি তোমাকে চাই, দ্বিতীয়ত আমি তোমাকে চাই,

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ, জানলা কিন্তু অনেক গল্প বহন করে। আমি যখন সকালে ঘুম থেকে উঠি, তখন আমার জানলা দিয়ে হালকা রোদ এসে আমার মুখে পড়ে এবং সেই রোদটা আমার ঘুম ভাঙিয়ে দেয়। জানলার পাশে থাকা রেডিওটা অন করি, সকালটা এইভাবেই শুরু হয়। জানলার সঙ্গে আমার অনেকগুলো কানেকশন আছে, আপনারও ঠিক কী কী কানেকশন আছে চটপট সেগুলো আমার সাথে শেয়ার করে ফেলুন +447503965712। আপাতত সময় বলছে এখানেই শেষ, আগামীকাল আবার আসবো নতুন কোনো আড্ডা নিয়ে, নতুন কোনো গপ্প নিয়ে। ততক্ষণ শুনতে থাকুন রেডিও বাংলানেট.কম। মন যখন নিরুদ্দেশ।

আমাদের মনের মধ্যে এমন অনেক কথা থাকে যেটা আমরা ঠিক কাউকে বলতে পারি না, আবার এমন অনেক কথা রয়েছে যেগুলো হয়তো আমরা কাউকে বলতে চাই কিন্তু ঠিক বলতে পারি না। আমাদের মনে হয় যে এই কথাটা বলা ভীষণ জরুরি, কিন্তু যখনই সে সামনে আসে আমরা কেমন যেন আটকে যাই, কিছুতেই সেই কথাটা বলে উঠতে পারি না। ওই যে যাকে বলে সেই পেটে এসেছে কিন্তু ঠিক মুখে আসে না, কিংবা সেই কথাটা যেই কথাটা বারবার করে বলতে ইচ্ছে করলেও ঠিক বলতে পারা গেল না, আর সেই না বলা কথা সারা জীবন থেকে গেল, কিংবা না বলার আক্ষেপ। শুনছেন রেডিও বাংলানেট .com UK-র একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা হাজির হয়ে গেছি আমাদের আজকের পপকর্ন নিয়ে। আমরা আজকে এইরকমই না বলা কথার কথাই বলবো। আসলে আমরা এমন অনেক কথাই তো রয়েছে যেটা আমাদের সেই মানুষটির কাছে আমরা পৌঁছে দিতে চাই, আমরা চাই তার কাছে সেই কথাটা যাক, কিন্তু আমরা কিছুতেই তার কাছে গিয়ে সেই কথাটা বলতে পারি না। আর এইভাবেই সেই কথাটা বলাই হয় না, বা যখন আমরা সত্যি ভাবি এবার বলবই তখন সেই কথাটা বলার মধ্যে আর কোনো গুরুত্ব থাকে না, কিংবা সেই কথাটা এখন আর বলার সত্যি কোনো প্রয়োজন নেই। এইভাবে সেই কথাটা না বলাই থেকে যায়। সেই না বলা কথার গল্প নিয়ে আজ আমাদের পপকর্ন। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট .com। মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

মাকে আমরা ভীষণ ভালোবাসি, কিন্তু মাকে আই লাভ ইউ বলাটা ঠিক হয়ে ওঠে না। কারণ ছোটবেলা থেকে অনেকেই হয়তো সেভাবে বেড়ে ওঠেননি বা সেভাবে মায়ের কাছে গিয়ে মা তোমাকে ভালোবাসি এই কথাটা মনের মধ্যে থাকলেও তার কাছে গিয়ে বলাটা ঠিক হয়ে ওঠে না। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে আমাদের আজকের পপকর্ন নিয়ে, যেখানে আমরা আজকে না বলা কথা নিয়েই কথা বলছি। আসলে আমাদের মনে এমন অনেক কথা থাকে যেটা আমাদের ঠিক বলা হয়ে ওঠে না। সেরকমই আমরা এইটা কিন্তু অনেকেই যেটা আমরা ভাবি সেটা হলো আমরা এত ভালোবাসি মাকে, কিন্তু মায়ের কাছে গিয়ে মা তোমাকে আমরা ভালোবাসি, মা তোমাকে আমি ভীষণ ভালোবাসি এই কথাটা মার সামনে গিয়ে ঠিক বলে ওঠা যায় না। কারণ আমাদের মনে হয় মাকে তো ভালোবাসি, মা তো বোঝেনি, মা তো জানেনি, এটার আলাদা করে বলার কি আছে। বা অনেক সময় বলতে ইচ্ছে করলেও কোথায় যেন ঠিক কেমন একটা মনে হয়, কিন্তু ঠিক বলা হয়ে ওঠে না। তারপর একটা সময় আসে যখন সেই বলার আর কোনো প্রয়োজনই হয় না। তাই যদি সত্যি মনের মধ্যে ভীষণ ইচ্ছে থাকে আর মনে হয় এই কথাটা বলতে আপনার ভীষণ ইচ্ছে করছে কিন্তু বলা হয়ে ওঠেনি, তাহলে মাকে একদিন পেছন থেকে জড়িয়ে ধরে বলেই ফেলুন, মা আই লাভ ইউ, মা তোমাকে আমি ভীষণ ভালোবাসি। আজ এই না বলা কথার গল্প নিয়ে থাকব আমাদের আজকের পপকর্নে, আমি আপনার বন্ধু অনামিকা। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ito services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.itoservices.com.
4: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প, নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান বাঙালির প্রাণ, কথার ফাঁকে চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
5: লন্ডনে এসছি, ঘোরা ঘুরি খাওয়া দাওয়া সব চলবে, এবার প্রথমবার আসা তো, ফলে একটু খোঁজ খবর নিতে হচ্ছে কোথায় খাবো, কি খাবো, কোথায় কোথায় ঘুরবো, কোথায় কোথায় শুট করবো। লন্ডনে সমস্ত খাওয়া দাওয়ার খবর রাখতে ফুডকার সঙ্গে আমাদের জার্নিতে চোখ রাখুন রেডিও বাংলায় 1 তারিখ অনওয়ার্ডস, মানে 1 জুলাই 1 জুলাই অনওয়ার্ডস রেডিও বাংলা। লন্ডনের ফুডকার্ট সমস্ত খাওয়া দাওয়া ঘোরাঘুরি সিও উইথ রেডিও বাংলা অর ফ্রম 1 জুলাই।
6: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।

0: বলেন রাম খাও খাও বুধ হয়ে ডুবে যাও দেখো চোখে চোখে সর্ষে ফুল
1: কি
0: সর্ষে ফুল।

0: স্যুট বুট পরে ঘুরে বেড়াচ্ছি, টপ টু বটম ওদের মতো সাজিয়ে নিচ্ছি গোটা সমাজ। মদ্যপানের বিরুদ্ধে যারা তাদের মাথায় পড়ুক বাজ।
1: What? Yes.

0: চালাও বরাশেরি শ্যাম্পেন
1: আমাদের অনেক বন্ধু, আর তার মধ্যে এমন কিছু বন্ধু রয়েছে যাদের সঙ্গে আমাদের যে বন্ধুত্বের গভীরতা সেটা অনেকটা বেশি। তারপরেও এমন অনেক বন্ধুত্বের সম্পর্ক রয়েছে যেটা একটা সময় হারিয়ে যায়, কোথায় যেন চলে যায় যে তাকে আর আমরা ঠিক খুঁজে বার করতে পারি না, কিংবা সেই বন্ধুত্বকে আমরা ঠিক ধরে রাখতে পারি না। কিন্তু যদি এতদিন পরে আবার মনে হয় সেই বন্ধুকে আবার খুঁজে বার করি, তাকে বলি যে তাকে আমি কত মিস করেছি, কিংবা তোকে আমি ভীষণ ভীষণ মিস করেছি, কিন্তু সেই কথাগুলো অনেক সময় বলা হয়ে ওঠে না। সেই না বলা কথার গল্প নিয়ে আমাদের আজকের পপকর্ন শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে, আর আমাদের আজকের পপকর্নে আমরা এই যে না বলা কথার কথা বলছি, সেখানেই এইরকম যে আমাদের বন্ধুত্বের সম্পর্কগুলো, যেই বন্ধুত্ব আমাদের কোনো কারণে কোথায় যেন একটা চিড় ধরে গিয়েছে, সেখানে সেই বন্ধুকে খুঁজে বার করে তাকে যে সত্যি আমরা মিস করেছি, তাকে আমরা সত্যি মিস করি, সে পাশে থাকলে আমাদের সত্যি ভালো লাগে, সেই কথাটা তাকে বলাটা যদি আমাদের ইচ্ছে পূরণ করতে পারে, তাহলে আমরা সত্যি আমরা বলতেই পারি, আমাদের সেই বলার ইচ্ছেটাই কিন্তু আমাদের এগিয়ে নিয়ে যাবে তার কাছে সেই কথাটা পৌঁছে দেবার জন্য। তাই না বলা কথা না বলাই থাক, এটা না হয়ে সেই কথাটা বলে ফেলাই যাক। আমরা আমাদের আজকের এই না বলা কথার গল্প নিয়ে ফিরছি একটা ছোট্ট বিরতির ওপারে। নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, তারপর আবার ফিরছি পপকর্ন নিয়ে। আমি আপনার বন্ধু অনামিকা, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মূল যখন নিরুদ্দেশ।

আমাদের অনেক সম্পর্ক অনেক সময় আমাদের কোনো ভুলের কারণে, ভুল বোঝার কারণে অনেক সময় সেই সম্পর্কে ফাটল ধরে। আমরা অনেক সময় ভাবি যে ওই ভুলটা না করলেও হতো, হয়তো আমাদের কাছে সেই সম্পর্কটা অনেক বেশি দামি, অনেক বেশি মূল্যবান। কিন্তু যদি আমাদের সত্যি মনে হয় সেটা, আর আমরা চাই সেই সম্পর্কটাকে আবার নতুন করে তৈরি করতে, তাহলে ছোট্ট একটা সরি বা নিজের ভুল স্বীকার করে নেওয়াটা কি খুব বেশি অপরাধের? আমরা এই যে আমাদের না বলা কথার গল্প নিয়ে আজ রয়েছে আমাদের পপকর্নে, সেখানেই উঠে আসছে এইরকমই কত না বলা কথা। শুনছেন রেডিও বাংলানেট .com, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা এই যে না বলা কথার কথা বলছি, সেখানে হয়তো আমরা চাই সেই মানুষটাকে, যেই সম্পর্কটাকে আমরা এক সময় ভুল বুঝে আমরা হারিয়েছি, সেই সম্পর্কটাকে নতুন করে তৈরি করতে, আমাদের সেই ভুলটাকে স্বীকার করে নিতে, বলতে যে আই এম সরি, কিন্তু বলা হয়ে উঠছে না। আমাদের সেই না বলা কথাটা আমরা চাইছি আমাদের সেই মানুষটার কাছে পৌঁছে দিতে, কিন্তু আমাদের কোথায় যেন একটা আটকে যাচ্ছে, আমরা বলতে পারছি না। তাই এবার সেই না বলা কথাটা নিজের মধ্যে না রেখে একবার বলেই ফেলা যাক, কি আর হবে, হয়তো সেই সম্পর্কটাকে আবার নতুন করে তৈরি করে নেওয়া যাবে। আমাদের সেই মনের মধ্যে থাকা সেই যে আমাদের একটা সেই একটা গিল্ট ফিলিং, সেটা চলে যাবে। হয়তো সম্পর্কটা আগের মতো আমরা তৈরি করতে পারবো না, কিন্তু নিজের মনের মধ্যে যে কাঁটার মতো বিচ্ছে, সেটাকে আমরা কোথায় যেন সরাতে পারবো। আমরা সেই না বলা কথাটা বলে ফেলতেই পারি। সেই না বলা কথার গল্প আমাদের জারি থাকবে, তবে এখন পরপর দুটো গান আপনার জন্য। ফিরে আসছি গানের ওপারে আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

ব্যাক টু ব্যাক দুটো গান ছিল আপনার জন্য। ফিরে এলাম গানের পর আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, ইউকে এর একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি না বলা কথা নিয়ে। আসলে আমাদের জীবনে এমন অনেক কথা রয়েছে যেটা আমরা বলতে চাই কিন্তু বলতে পারি না, কিভাবে যেন আমাদের মনের মধ্যে সেটা আটকে আছে। অনেকবার ভেবেছি সেটা বলতেই হবে, বলাটা ভীষণ প্রয়োজন, কিন্তু ওই যে বলা হয়ে উঠল না। কিন্তু অনেক সময় যেটা হয়, আমরা যখন ভাবি সত্যি তো কথাটা বলা হলো না, বললে হয়তো এমনটা হতো না, এই যে এমনটা হতো না বা এমনটা হতে পারত, এই যে ভাবনাটা সেই ভাবনাটাই থাকতো না যদি সেটা বলা হয়ে যেত। তাই না বলা কথার গল্প আমাদের আরো অনেক বাকি থেকে গেল। তবু আজকের মতো বিদায় নেবার পালা, দেখা হবে আগামী কাল থেকে একই সময়। চলে আসব আমি অনামিকা আমাদের পপকর্ন নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মূল যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: Ah!

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিন মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

0: এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কম এ। কি তৈরি? তো ব্যাগট্যাগ গুছিয়ে নিন এবার।
3: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

দুর্ঘটনা এরকম একটি অঘটন যা কিনা বিভিন্ন মানুষের জীবন পুরোপুরি পাল্টে দেয়, অনেক সময় গোটা পরিবারকে ধ্বংসের মুখে নিয়ে যায়। কিন্তু এর বাইরেও এরকম কিছু দুর্ঘটনা আছে যেগুলো কিনা একটু অন্যরকম, এবং সেই সমস্ত দুর্ঘটনার কথা শুনলে মনটা কেমন যেন মাঝে মধ্যে উদাস হয়ে যায়, আবার কেমন যেন আক্কেল গুরুম হয়ে যায়। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন ইচ্ছে দানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে কিছু দুর্ঘটনার কথা আপনার সঙ্গে শেয়ার করব, যেগুলো কিনা অত্যন্ত ইন্টারেস্টিং, আর সেই সমস্ত দুর্ঘটনার কথা শুনলে মনটা কেমন যেন মাঝে মধ্যে আনন্দে নেচে ওঠে, আবার কেমন যেন মাঝে মধ্যে রোমাঞ্চ রোমাঞ্চ অনুভব হয়। তো সেরকমই কিছু অদ্ভুত অন্যরকম দুর্ঘটনার কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করব আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে, কিন্তু সবই করব একটা ছোট্ট পুঁচকে ব্রেকের উপরান্তে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

দুর্ঘটনা বা অন্যরকম দুর্ঘটনার কথা বললেই প্রথমেই কিন্তু আমার মনে হয় আমার এক বন্ধুর কথা। আমার খুব ছোটবেলাকার বন্ধু, বুঝলেন, পড়াশোনায় খুব একটা ভালো ছিল না কোনোদিনই, কিন্তু তার একটা গুণ ছিল। সেই গুণটা হচ্ছে সে অনেকের মিমিক্রি করতে পারতো। শুধু যে মিমিক্রি করতে পারতো তাও নয়, সে অসাধারণ কিছু অভিনয়ও করতে পারতো, কারোর নকল করতে পারতো, মানে এক কথায় বলতে গেলে একটা কমপ্লিট প্যাকেজ। আমাদের পাড়ায় যতবার পুজোর নাটক হতো প্রত্যেকবারই ও হতো একদম বেস্ট অ্যাক্টর। তো একবার একটা অদ্ভুত ঘটনা ঘটেছে, সেটা হলো আমাদের পাড়ার নাটক চলছে এবং সেখানে ফাটিয়ে অ্যাক্টিং করছে আমার সেই বন্ধু। এখন আমরা কেউই জানতাম না যে সেই অ্যাক্টিংয়ের দিনে, সেই নাটকের দিনে এক বিখ্যাত ডাইরেক্টর এসেছিলেন আমাদের পাড়ায় সেই নাটকটি দেখতে, কোনো এক ভদ্রলোকের আমন্ত্রণে। এবং আমার সেই বন্ধুর সেই অ্যাক্টিং দেখে তার প্রচণ্ড পছন্দ হয়ে যায়। এটি এক কথায় বলতে গেলে দুর্ঘটনা। তার কারণ, তার এই যে অ্যাক্টিং দেখতে এত বড় ডাইরেক্টর আসবেন সে সম্পর্কে কোনো কথাই ছিল না, তথাপি সেই ডাইরেক্টর এলেন, দেখলেন, এবং বর্তমানে আমার সেই বন্ধু একজন বেশ প্রতিষ্ঠিত অভিনেতা, বুঝলেন। কাজেই বলছিলাম না যে কিছু কিছু দুর্ঘটনা সত্যি মনটাকে আনন্দে ভরে দেয়। তো রেডিও বাংলায় .com-এ আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে এরকমই কিছু অন্যরকম দুর্ঘটনার কথা আপনার সঙ্গে শেয়ার করছি, আর সেটাই শেয়ার করতে থাকব একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট .com।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 Girls Football Team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা net.com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাঁপছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ মন যখন নিরুদ্দেশ।

আমাদের অত্যন্ত প্রিয় আদরের দাদা সৌরভ গাঙ্গুলি, তাঁরও কিন্তু জীবনের সঙ্গে জড়িয়ে আছে একটা অদ্ভুত দুর্ঘটনা। তোরেও বাংলানেট ডট কমে শুনছে নিচ্ছে ডানা, আমি সৌরভ বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডা জারি আছে একটু অন্যরকম দুর্ঘটনা নিয়ে। তো সৌরভ গাঙ্গুলির সঙ্গেও কিন্তু একটা অন্যরকম দুর্ঘটনা জড়িয়ে আছে। ব্যাপারটা হয়েছিল 1996 খ্রিস্টাব্দে, যখন কিনা তিনি প্রথম ইংল্যান্ড সফরে গেছেন ভারতের হয়ে। সেই সময় কিন্তু প্রথম দলে সৌরভের চান্স পাওয়ার কোনো কথাই ছিল না, কিন্তু কোনো একটি কারণে, কোনো একটি বিবাদের কারণে তৎকালীন ভারতের ওপেনার নভজোৎ সিং সিধু মাঝপথেই সিরিজটি রেখে ফেরত চলে আসেন এবং সেই শূন্য স্থানটি পূরণ করতে বাধ্য হয়ে টিম ম্যানেজমেন্টকে সৌরভের দ্বারস্থ হতে হয়। এবং তারপরেই 1996 খ্রিস্টাব্দে পরপর দুটি টেস্টে দাদার একদম অসাধারণ দুটি সেঞ্চুরি এবং তারপরেই তার মহাকাব্যিক কেরিয়ারের সেই শুরুটা হয়। এবং সেই শুরুটার পেছনেও কিন্তু এই একটি অদ্ভুত দুর্ঘটনা কাজ করেছিল। তো রেডিও বাংলানে ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসলে এরকমই কিছু অন্যরকম দুর্ঘটনার কথা আপনার সঙ্গে শেয়ার করছি, আর সেটাই শেয়ার করতে থাকবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে? মিস করছেন কলকাতাকে? ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে? সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethosservices.com.
4: লন্ডনে এসছি, ঘোরা ঘুরি খাওয়া দাওয়া সব চলবে। এবার প্রথমবার আসা তো, ফলে একটু খোঁজ খবর নিতে হচ্ছে কোথায় খাবো, কি খাবো, কোথায় কোথায় ঘুরবো, কোথায় কোথায় শুট করব। লন্ডনে সমস্ত খাওয়া দাওয়ার খবর রাখতে ফুডকার সঙ্গে আমাদের জার্নিতে চোখ রাখুন রেডিও বাংলায় 1 তারিখ অনওয়ার্ডস, মানে 1 জুলাই, 1 জুলাই অনওয়ার্ডস রেডিও বাংলা। লন্ডনের ফুডকার সমস্ত খাওয়া দাওয়া ঘোরাঘুরি সিও উইথ রেডিও বাংলা ফ্রম 1 জুলাই।

এবার আপনার সঙ্গে শেয়ার করব আমার এক বন্ধুর কথা এবং তার জীবনে ঘটে যাওয়া একটি মর্মান্তিক দুর্ঘটনার কথা। না না, অত সিরিয়াসলি নেবেন না, দুর্ঘটনাটা একটু অন্যরকম, কোনো সিরিয়াস দুর্ঘটনা নয়। রেডিও বাংলায় .com-এ শুনছে নিচ্ছে দানা, আমি গৌরব, বসে আছি আপনার মুখোমুখি। আর আমাদের আশেপাশে এরকম অদ্ভুত অদ্ভুত অন্যরকম দুর্ঘটনা ঘটে যেগুলো দেখলে মনটা কেমন যেন হয়ে যায়, একটা রোমাঞ্চ রোমাঞ্চ ফিল হয়। তো সেরকম কিছু অদ্ভুত দুর্ঘটনার কথা আপনার সঙ্গে শেয়ার করছি। আর এখন যার কথা শেয়ার করব, সে আমার এক বন্ধু। কলেজ জীবনে তার সঙ্গে একটি মেয়ের অনেক দিনের প্রেম প্রীতি ভালোবাসা ছিল, বুঝলেন, তারপর জানি না কেন তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে যায় এবং কলেজের লাস্ট ইয়ারে বিচ্ছেদ হওয়ার পরে তাদের মধ্যে এখনো যোগাযোগও থাকে না। তারপরে আলটিমেটলি কলেজ পাশ করে বেরোনোর পরে আমার বন্ধু একটি কোম্পানিতে চাকরি পেল এবং চাকরি পেয়ে দেখলো তার যে ইমিডিয়েট বস সে হচ্ছে তার এক্স, সেই মেয়েটি। এবং এই দুর্ঘটনার ফলে তার জীবন যে কিরকম দুর্বিষহ হয়ে উঠতে পারে বা উঠেছিল সেটা আপনারা বুঝতেই পারছেন। কাজেই বলছিলাম না যে কিছু কিছু দুর্ঘটনা কিন্তু বেশ রোমাঞ্চকর। তো এরকম কিছু রোমাঞ্চকর দুর্ঘটনার কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করছি, আর সেটাই শেয়ার করতে থাকবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট .com।

0: যা খুশি ওরা বলে বলু।
1: পুচকা প্রীতি সাধারণত এটা দিনের মধ্যেই দেখা যায়, অর্থাৎ ফুচকার দোকানে গিয়ে দেখবেন যে মেয়েদের লাইনই বেশি, কিন্তু তার মধ্যে আমার এক বন্ধুও ছিল, মানে এখনো আছে, তো সেই বন্ধুরও কিন্তু প্রচন্ড ফেভারিট হচ্ছে ফুচকা, এবং সেই ফুচকার দোকানে সে প্রত্যেক দিনই ফুচকা খেতে যেত, এখনও যায়। এবং একবার একটা অদ্ভুত কাণ্ড ঘটেছিল, সে হাত থেকে বাটিটা ফেলে দিয়েছিল, মানে ফুচকা নিতে গিয়ে সেই তালপাতার বাটিটি ফেলে দিয়েছিল এবং বাটিটি পড়ে একটি মেয়ের গায়ে, এবং সেই মেয়েটি তার পাশেই দাঁড়িয়েছিল। সে অত্যন্ত অনুতপ্ত হয়ে অত্যন্ত ভালো ভালো কথা মেয়েটিকে বলতে থাকে এবং তার জন্য মেয়েটি তার প্রেমে পড়ে যায়। ভাবতে পারেন, ফুচকা খেতে গিয়ে দুর্ঘটনা, এবং সেই দুর্ঘটনা থেকে আরও একটি বড় দুর্ঘটনা, তার প্রেম জীবন শুরু হয়ে যায়। কি আর বলবো, এই সমস্ত দুর্ঘটনা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। রেডিও বাংলা.com এরকমই কিছু অদ্ভুত অন্যরকম রোমাঞ্চকর দুর্ঘটনার কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো আপনার জানান আমাকে, আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু radiobanglanet.com চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন radiobanglanet.com। টাটা।

britobanglanews.com-এ আমি রুবিনা আছি আপনাদের সঙ্গে এবং শুরু হয়েছে গান্ধুরিয়ার আড্ডা। প্রত্যেক দিনের মতোই এক ঘন্টার গান্ধুরিয়ার আড্ডায় আমি এসে হাজির হয়েছি। আজকে শুধুমাত্র গান নেই, অবশ্যই গান তো আছেই, কিন্তু শুধুমাত্র না, তার সাথে আছে ভালো লাগার কথা, ভালোবাসার কথা, দূরে চলে যাওয়ার কথা। আমার মনে হচ্ছে আজকের আড্ডাটার টপিকটা একটু মন ভারাক্রান্ত করে দিতে পারে, কিন্তু আই এম শিওর যে আপনাকে আমি কিছুতেই মন খারাপ করতে দেব না।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে শুভায়নীর সঙ্গে আড্ডা জাংশনে।
1: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Etos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতা, তাকে ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সব। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে।
3: ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কম এ মন যখন নিরুদ্দেশ।

রেডিও বাংলা নিয়ে ডট কমে আজকে আমাদের যে টপিকটা বা যে কথাটা নিয়ে আমরা কথা বলবো, যেই যাই বলি না কেন যে একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা একটু অন্যরকম। কিন্তু আমরা জানি যে গুড বাই সবসময় একটা মন খারাপের কথা, তাই তো? ছেড়ে চলে যাওয়ার কথা, দূরে চলে যাওয়ার কথা, বা কোনো কিছু শেষ হয়ে যাওয়ার কথা, ঠিক সেই সময় আমরা গুড বাই বলি। কিন্তু না, কখনো কখনো দূরে চলে গিয়েও গুড বাই বলে ফিরে আসা যায়। সেই কখনো কখনোর মধ্যে অনেকটা আনন্দ থাকে আর অনেকটা স্যাক্রিফাইস থাকে। আমার মনে হয় আমার কিছু ফিলিংস যেগুলো আমি শেয়ার করতে পারি না, সেগুলো আড্ডার মাধ্যমে আপনার সাথে শেয়ার করব। এবং অবশ্যই আমি অপেক্ষা করে আছি আপনার মনের কথাগুলো জানার জন্য।

পাই একটা খুব ভারী শব্দ, আর যে ভারী শব্দটা আমরা কখনো কখনো বুঝেও বুঝতে পারি না। অনেক সময় কত অবলীলায় কোনো মানুষ গুড বাই বলে চলে যায়, আবার কখনো কখনো কোনো মানুষের সত্যি গুড বাই বলার প্রয়োজন থাকে, কিন্তু কেন জানি না তাদের সাথে গুড বাই বলতে পারি না। আমার মনে হচ্ছে আমি একটু বেশি জটিল করে ফেলছি। আচ্ছা, ধরুন আপনার সেই ক্লাসমেটের কথা, যার সাথে ছোটবেলায় আপনি খুব খুনসুটি করতেন, হঠাৎ করে যখন কলেজে পা দিলেন এবং কলেজ শেষ করে যখন অফিসের সেই চত্বরের মধ্যে আপনাদের জীবনটা বন্দি হয়ে গেল, তখন দুজনের মধ্যে কমিউনিকেশন কমলো, কমিউনিকেশন গ্যাপ হলো, এবং তার সাথে সাথে আপনাদের বন্ধুত্বের যে প্রত্যেক দিনের হ্যাবিটগুলো সেগুলো আস্তে আস্তে ভাঙল, সেই সময় সম্পর্কে কিন্তু গুড বাই বলার প্রয়োজন আসে না। তখন সেই কমিউনিকেশন গ্যাপকে গুড বাই বলে আপনাদের দুজনের বন্ধুত্বটাকে গাঢ় করার সময় আসে, কিন্তু কত মানুষ এই শব্দটাকে নাই ইউজ করে সত্যিকারের গুড বাই হয়ে যায়, তাই না? আশা করি আমি বোঝাতে পারছি।

কাউকে গুড বাই বলার জন্য অনেকটা কারেজ লাগে, আর গুড বাই কথাটা খুব ভারী শব্দ, যেটা সবসময় আমি বলি। আর ঠিক সেইখানেই আর একটা কথাও বলতে ইচ্ছা করছে, যে সবসময় কোনো মানুষকে বা কোনো মানুষ যে আপনার লাইফে আছে তাকে আমার মনে হয় যে ঠিক যে যেভাবে থাকতে চায় তাকে ঠিক সেভাবে রাখা উচিত। আর যদি সেই মুহূর্তে আপনাদের সম্পর্কটা বা আপনাদের বন্ধুত্বটা ঠিক সেইভাবে না চলে, তখন সেখানে কিন্তু জোর করে গুড বাই বলে দেওয়া উচিত, তাই না? তাতে কিন্তু গুড বাই শব্দটার মানটা বজায় থাকে, দূরত্বটা হয়তো বাড়ে কিন্তু মনের মধ্যে ওই শ্রদ্ধাটা ভালোবাসাটা একই থাকে। তাই কখনো কখনো শব্দের অপপ্রয়োগ না করে ঠিকঠাক জায়গায় এই গুড বাই বলাটা জানাটা দরকার এবং বলতে শেখাটাও দরকার।

0: লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: টানছে যখন সোনালি রঙের বলেনো গাড়িটা,

টানছে যখন শ্যাম্পেনে আলতো করে সিপ, টানছে যখন লুই ফিলিপ জর্জিও আর মানি, টানছে যখন মেডিটেশন গুরুজির বাণী, টানছে যখন ফিদা হোসেন অরিজিনাল ঘোড়া, টানছে যখন রিল্যাক্স করে একটু টেগোর পড়া।

radiobangladesh.com-এ অনেকটা ভারী ভারী কথা বলে ফেলেছি, কিন্তু এখন আর ভারী ভারী কথা বলবো না, কারণ সত্যি গুডবাই বলার সময় আমারও এসেছে। আর গুডবাই বাই বলা মানে কিন্তু সবসময় যে ছেড়ে চলে যাওয়া তা কিন্তু নয়, অনেক সময় ছেড়ে চলে গিয়েও ফিরে আসার কথা। ঠিক যেমনটা আজকে গুডবাই বলছি, আজকে আড্ডাটা শেষ করতে হবে, কারণ টাইম বলছে টাটা বাই বাই বলার জন্য। কিন্তু আপনিও জানেন, আমিও জানি যে আপনার সঙ্গে আবার কথা হবে। ঠিক সেইরকমই আমরা অনেক সময় আমাদের অনেক কাছের মানুষকে এই জন্যই গুডবাই বলি যে জানি আজকের গুডবাইটা বললে কালকে আবার নতুন করে নতুনভাবে তার সাথে কথা হবে, দেখা হবে, সম্পর্ক তৈরি হবে। তাহলে আজকের আড্ডাটা কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না, আর অবশ্যই অবশ্যই ভালোবাসতে ভুলবেন না।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট.কম। মারে মুহূর্তে আপনি আছেন গান মুসাফের সৌভিকের সঙ্গে। শরীর ঠান্ডা রাখাটা প্রথম দরকার। হ্যাঁ, মানে আমাদের এই শীত বলুন, বসন্ত বলুন, যাই বলুন না কেন, যে কোনো মুহূর্তেই আমাদেরকে কিন্তু ফিট থাকতে হবে। আর এই ফিটের খবর ঠিকঠাক রাখতে গেলে আমাদের শরীরটাকে ঠিক রাখতে হবে। তো গরমে কাইল হয়ে অনেকেই বেশ অসুস্থ হয়ে পড়েন, আবার গরমে পেটের সমস্যা তো আছেই, সঙ্গে আবার হিট স্ট্রোক এই ব্যাপারটাও আছে। এবং গরমকে আটকানোর উপায় আমাদের চারপাশে সবুজ বাড়ানো, আর শরীরকে ভালো রাখার উপায় যতটা সম্ভব সাধারণ ঘরোয়া খাবার খাওয়া এবং পরিমিত জীবনযাপন। তাই আয়ুর্বেদের সাহায্যে কিছু ঘরোয়া টোটকাতেও গরমে সতেজ থাকতে পারেন। আসলে গ্রীষ্মকাল মানে তো সূর্যের প্রখর তেজ, শরীর থেকে ঘামও সবশেষে বেরিয়ে যায়। কিন্তু আবার এই যে বর্ষা বর্ষা ভাব, সেখানে কিন্তু ঠিক থাকাটা দরকার। তাই প্রত্যেকটা মুহূর্তে এই গরম যেন শরীরে না লাগে, আর সেই ব্যাপারটাকে মাথায় রেখেই আজকের এই শো ঠান্ডা রাখা। তাই ঠান্ডা রাখতে গেলে আমাদের অতি অবশ্যই ছাতাটা ব্যবহার করতে হবে, রোদ চশমা ব্যবহার করতে পারলে ভালো, আর বাড়ি ফিরে বা অফিসে কিংবা কোথাও গেলে অন্তত ঘাম মুছে নেওয়ার চেষ্টা করতে হবে। তাই গরমে খুব কষ্ট হলে চোখ মুখে মুখে জল ঝাপটা দেওয়া, এবং যদি বৃষ্টিতে প্রচণ্ডভাবে ভিজে যান সেক্ষেত্রেও আবার এই নিজেকে ঠিকঠাক গরম জলে স্নান করে নিয়ে ব্যাপারটাকে ঠিক রাখা। সব ঋতুতেই কীভাবে একটু ফিটফাট থাকা যায় আর শরীরকে কীভাবে ঠান্ডা রাখা যায় সেই নিয়েই আজকের এই আড্ডা জারি থাকবে। এখন গান সঙ্গে থাকুন, ফিরে আসছি খুব তাড়াতাড়ি।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

তো ফিরে এলাম গান মুসাফিরের আড্ডা নিয়ে, আমি সৌভিক। তো একটা কথা বলতেই হয় যে বেশি গরম যদি থাকে কোথাও কোনো কোনো জায়গায়, সেখানের এই প্রাপ্তবয়স্ক মানুষকে কিন্তু 3.5 থেকে 4 লিটার জল খেতে হবে। এছাড়া লেবুর শরবত তো খাওয়া উচিতই উচিত। পেট ঠান্ডা করতে করতে মিছরির জলে খেজুর ভিজিয়ে রেখে সকালে সেই জল খাওয়া ভালো। মোট কথা, গরমে তরল জাতীয় খাবার খেতে হবে, যাতে শরীরে জলের ঘাটতি না হয় আর শরীরটা ঠান্ডা থাকে। তাই গরমে আরেকটা বড় সমস্যা হলো কি জানেন, হজমের গণ্ডগোল। হ্যাঁ, খুব প্রবলেম, আর এর থেকে ডায়রিয়াও হয়ে যেতে পারে। তাই রোজকার ডায়েটের ব্যাপারে খুব সাবধান হতে হবে, এবং অত্যাধিক গরমে বাইরের খাবার এড়িয়ে চলাই কিন্তু ভালো। ঘরোয়া হালকা সহজে হজম হয় এমন খাবার ডায়েটে রাখতে হবে, বেশি মশলা দিয়ে তৈরি খাবার তো কখনোই নয়। তাই মাথায় রাখুন, চটচলদি ব্যাপারটা ভেবে নিন এবং কী করবেন সেটাও বুঝে নিন। সঙ্গে থাকুন ফিট।

শরীর ঠান্ডা রাখার দাওয়াই নিয়ে আড্ডা চলছে আজকে। গান মুস্তাফিরের সঙ্গে আছি আমি, সবিতার সঙ্গে আছেন আপনারা। তো হজম যাতে ঠিকমতো হয় তার জন্য পুদিনা পাতাও দারুণ কাজ দেয়, এবং পুদিনা পাতার রসের সঙ্গে মধু মিছরি মিশিয়ে দিনে তিনবার খেলে গ্যাস্ট্রিক কিংবা হজমের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। এবং অবশ্যই আপনি আপনার ডাক্তারের পরামর্শটাও নিয়ে নেবেন। কিন্তু গ্যাস্ট্রো ইসোফেসিয়াল রিফ্ল্যাক্স ডিজিজ থাকলে আবার পুদিনা পাতা কিন্তু না খাওয়াটাই ভালো। তাই আমাদের এই যে বক্তব্য, আমাদের শরীরটাকে ফিট রাখতে হবে, আর সেই ফিট রাখার জন্য গরম হোক বা যে কোনো পরিবেশে যেরকমভাবে থাকা দরকার সেইভাবে রাখতে হবে, নাহলে কিন্তু ভালো থাকা যাবে না। আর সেই ভালো থাকতে গেলে আমাদের কিছু জিনিস একটু মেনটেন করতে হবে। মাথাটাও ঠান্ডা রাখতে হবে, শরীরটাও ঠান্ডা রাখতে হবে। আর শরীরটা না ঠান্ডা রাখতে পারলে অসুবিধার সম্মুখীন হতে হবে আপনাকেই, কাজে ব্যাঘাত ঘটবে। এবং এই ইঁদুর দৌড়ের সময়ে যদি আপনি নিজেকে ফিট না রাখেন তাহলে কিন্তু পিছিয়ে পড়বেন। সঙ্গে থাকুন, আবারও ফিরে আসবো আজকের এই স্পেশাল একটা শরীর ঠান্ডাকে মাথায় রেখে। সঙ্গে থাকুন।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।
1: আরে তোমায় কোথায় দেখেছি বলো তো? ঠিক মনে পড়ছে না তো?

0: শুনছেন রেডিও বাংলানেট.কম, সঙ্গে আছি আমি সৌভিক, সঙ্গে আছেন আপনারা, চলছে গান মুসাফিরের আড্ডা। নোনতা ঝাল ও টক জাতীয় খাবারও গরমকালে কিন্তু এড়িয়ে চলাই ভালো, আর এই সময় মধুর অর্থাৎ মিষ্টি জাতীয় খাবার এই যা শরীরকে ঠান্ডা রাখে তাই খেতে হবে। তো মিষ্টি ফল যেমন আম, তরমুজ, লিচু সহ মৌসুমি ফল খেতে হবে। সবজির মধ্যে মধুর গুণসম্পন্ন কুমড়ো আছে, পটল আছে, এগুলো খাওয়া কিন্তু খুব দরকার। এবং অনেকে ভাবেন যে গরমের চাটনি বেশি করে খাওয়াটা নাকি খুব দরকার। হ্যাঁ, এই সময় বরং টক জাতীয় খাবার না খাওয়াই ভালো, আর সেটা আরও গুরুপাক হয়ে যাবে। এছাড়া পাতলা করে মসুর ডালও খেতে পারেন। আরেকটা কথা, ঠান্ডা খাওয়া মানে কিন্তু ফ্রিজের ঠান্ডা জল নয়, সোডা জাতীয় পানীয় তো আরোই নয়, বরং যা আগে বললাম মানে লেবুর শরবত, মিশ্রি ভেজানো জল বেশি ঠান্ডা রাখবে শরীরকে। এবং আঁখ বা আঁখের রসও গরমে খাওয়া খুবই ভালো, তবে রাস্তার আঁখের রস না খেয়ে আঁখ চিবিয়ে কিংবা বাড়িতে রস করে খাওয়াটাই বেটার। ডাবের জল খেতে পারেন, তবে এতে পেট খুবই ভালো থাকে এবং শরীরও ঠান্ডা লাগে। সঙ্গে থাকুন, আবারও ফিরব আজকের স্পেশাল আড্ডা শরীর ঠান্ডাকে মাথায় রেখে। এখন হ্যাঁ, গান চলুন।
1: আর ওই লৌহ কপাট ভেঙে ফেল করলে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি।
2: কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল করলে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি।
1: ওরে ও তরুণীশা বাজা তোর প্রলয় বিষাণ, ধ্বংস নিশান উরুক প্রাচীর প্রাচীর।

0: কে সে রাজা, গাজনের বাজনা বাজা, কে মালিক কে সে রাজা, কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কে রে, কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কে রে।
1: হা হা পায় যে হাসি ভগবান পড়বে ফাঁসি, সর্বনাশী শিখায় এহীন তথ্য কে রে।

0: কারারোই ভিত্তি নাড়ি, তেরে দেখি ভীম কারারোই ভিত্তি নাড়ি।
1: লাথি মার ভাঙরে তালা, যত সব বন্দিশালায় আগুন জ্বালা, আগুন জ্বালা ফেলো পাড়ি। লাথি মার ভাঙরে তালা, যত সব বন্দিশালায় আগুন জ্বালা, আগুন জ্বালা ফেলো।

তো শরীর ঠান্ডা মানে সব ঠান্ডা, এমনটাই আমরা জানি। এবং এত কিছুর পরেও একটা কথা কিন্তু বলতে হয় যে বেশি গরমে মানুষের শরীর খারাপ হতে পারে, তখন কিন্তু জলটা আরও বেশি খেতে হবে। জ্বর বা আরও কোনো সমস্যা হলে চিকিৎসকের কাছে যাওয়াটাই ভালো, এবং ঘরোয়া টোটকা হিসেবে গোলমরিচ, এলাচ ও মধু জলের সঙ্গে ফুটিয়ে অল্প অল্প করে খেতে পারেন। তবে এটা শরীর খারাপ হলেই খেতে হবে, সাধারণত অন্য অবস্থায় কিন্তু নয়। আসল কথা, বাইরের গরমের কারণে শরীর যেন গরম না হয়ে যায়। হালকা সহজ পাচ্ছ বাড়িতে তৈরি খাবার এবং পানীয় মৌসুমি ফল সবজি খেয়ে শরীর ঠান্ডা রাখাটা কিন্তু সব থেকে বেটার, তবে গরমে সুস্থ থাকা যাবে। আমাদের আড্ডা আজ এ পর্যন্তই, সময় একদম শেষ। কেমন লাগলো? 4447503965712 তে অবশ্যই জানাবেন। আর এভাবেই জুড়ে থাকুন আর শুনতে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফিরের আড্ডা সোম থেকে শুক্র। আর আপনারা সবাই মিলে জুড়ে থাকুন 24x7 অনলাইন বাংলা রেডিও স্টেশন radiobanglanet.com এর সঙ্গে 24x7। আজকের জন্য টাটা।

আজ এমন আর একটা বিষয় নিয়ে আড্ডা মারবো যেটা কিন্তু ভীষণ নস্টালজিক। হ্যাঁ, তবে এখনও আমরা সেটা ফলো আপ করি। সেটা হলো শীতের পিকনিক, চড়ুই ভাতি, মানে সেই ফ্যামিলির সঙ্গে বাড়ির ছাদে হোক কিংবা কোনো একটা স্পট ভাড়া করে আমরা আজও চড়ুই ভাতি কিংবা পিকনিকটা সেরেই ফেলি। আপনার যদি এমন কোনো স্পেশাল গল্প থাকে তাহলে চটপট আমাকে হোয়াটসঅ্যাপ করুন +7475039657122-তে। আপাতত তিনটি গান শুধুমাত্র আপনার জন্য, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র radiobanglani.com।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন ডাব্লিউ ডাব্লিউ

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা .com, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। ছোটবেলা না অনেক বেশি প্রেশিয়াস ছিল পিকনিকের দিনগুলো, কারণ আমরা স্কুলে পিকনিক করতাম। প্রত্যেকটা বন্ধু কিছু না কিছু ইনগ্রিডিয়েন্টস আনতো আর সবাই মিলে টিফিন টাইমে জম্পেশ একটা পিকনিক হতো। সেই পিকনিকের স্বাদটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং ছিল, মানে এখনও আমি কথা বলতে গিয়ে আমার জিভে জল চলে আসছে। আজ সময় আছে, পয়সা আছে, কিন্তু ওই ধৈর্যটা নেই, মানে সবাই মিলে পিকনিক করার টাইমটা নেই। হারিয়ে গেছে অনেক বন্ধু, হারিয়ে গেছে অনেক আপনজন। আপনারা যদি পিকনিক নিয়ে কিংবা চড়ুই ভাতি নিয়ে কোনো রকম স্পেশাল গপ্প থাকে তাহলে চটপট আমার সাথে শেয়ার করুন +7475039657123। আপাতত কয়েকটা গান শুধুমাত্র আপনার।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কম এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনারাই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: লন্ডনে এসেছি, ঘোরা ঘুরি খাওয়া দাওয়া সব চলবে। এবার প্রথমবার আসা তো, ফলে একটু খোঁজ খবর নিতে হচ্ছে কোথায় খাবো, কি খাবো, কোথায় কোথায় ঘুরবো, কোথায় কোথায় শুট করবো। লন্ডনে সমস্ত খাওয়া দাওয়ার খবর রাখতে ফুডকার সঙ্গে আমাদের জার্নিতে চোখ রাখুন রেডিও বাংলায় 1 তারিখ অনওয়ার্ডস, মানে 1 জুলাই, 1 জুলাই অনওয়ার্ডস রেডিও বাংলা। লন্ডনের ফুডকার সমস্ত খাওয়া দাওয়া ঘোরাঘুরি সি ইউ উইথ রেডিও বাংলা অর ফ্রম 1 জুলাই।
5: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলালি ডট কমে। মন যখন নিরুদ্দেশ, চড়ুইভাতি বলতে আর একটা ইন্টারেস্টিং ঘটনা ভীষণ মনে পড়ে যায়। সেটা হলো পরিবারের সকলের সাথে জোট বেঁধে পিকনিক করতে যাওয়া, কাক ভরে উঠে পিকনিক স্পটে পৌঁছানো এবং রান্না বান্নার সব সরঞ্জাম নিয়ে একেবারে হাজির হওয়া এবং যেতে না যেতেই জল খাবারে ডুবে যাওয়া এবং ব্যাডমিন্টন ক্রিকেট সব কিছু খেলা, মানে পিকনিকটা না দারুণ মজাদার। সেই ফাইনাল যখন রান্নাবান্নাটা শেষ হতো আর সবাই মিলে পাত পেরে খেতে বসতাম, সেটা কিন্তু একটা দারুণ মজাদার ব্যাপার ছিল। এমন কোনো গপ্প থাকলে চটপট শেয়ার করেই ফেলুন না +7475039657122। আপাতত গানগুলো শুনে নিন, ফিরছি গানের বিরতির পর।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেই ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। শীত তো পড়েই গেল, তাহলে পিকনিকটা শুরু করেই ফেলুন। ছোটবেলায় যখন এক্সাম শেষ হয়ে যেত তখন বাড়িতে সব কাজিনরা আসতো এবং আমরা সকল বাচ্চারা মিলে পিকনিক করতাম। কখনো খেলনা বাটি সাজিয়ে আমরা পিকনিক করতে বসতাম, এখন যেটা মিনিয়েচার হিসেবে পরিচিত। আর কখনো নিজেরা মিলে বড়দের টুকটাক সাহায্য নিয়ে আমরা পিকনিক করতাম। এইটা ছিল ছোটবেলার পিকনিকের দারুণ মজাদার একটা বিষয়। আরও গপ্প আছে, ফিরছি গানের বিরতির পর। শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি.com।

0: ফিরে এলাম গানের বিরতির পর। আপনারা শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি.কম এ, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। ভাইবস যদি একবার মিলে যায় বড়বেলার বন্ধুদের সঙ্গে, কিংবা ছোটবেলার বেশ কিছু বন্ধু যদি টিকে যায় বড়বেলা অবধি, তাহলে তাদের সাথে পিকনিকটা বেশ জমে যায়। ছোটবেলার বন্ধুদের সঙ্গে যারা একসঙ্গে বেড়ে উঠেছি আমরা, তাদের সঙ্গে পিকনিক গেছিলাম এবং ভীষণ মজা হয়েছিল। পিকনিকের মেন উদ্দেশ্য তো হলো খেলাধুলো, এবং সব থেকে মেইন যেটা সেটা হলো একসাথে মিলে পাত পেরে খেতে বসা। এবং সেই খেতে বসে আমরা যেভাবে সকলের পাত থেকে সবাই খাবার ছিনিয়ে নিয়ে খাচ্ছিলাম, সেটা না ভীষণ ইন্টারেস্টিং ছিল। এবং লোকজন দেখে ভাবছিল যে এরা নিশ্চয়ই একেবারে চাইল্ডহুড ফ্রেন্ড, নাহলে এই বন্ডিংটা হতে পারে না। এরকম প্রচুর গপ্প আছে, প্রচুর আড্ডাও আছে। আগামী সোমবার আবার আসবো নতুন কোনো আড্ডা নিয়ে, নতুন কোনো গপ্প নিয়ে। ততক্ষণ শুনতে থাকুন রেডিও বাংলানি.কম, মন যখন নিরুদ্দেশ।
1: এতটা পথ পেরিয়ে

আমাদের ছুটি ছুটি চল নেব লুটি এই আনন্দ ঝর্ণায়। গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে সেই গান দিয়ে শুরু করলাম আমাদের আজকের পপকর্ন। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকে এর একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা হাজির হয়ে গেছি আমাদের আজকের পপকর্ন নিয়ে। এই যে আমরা ছুটির কথা বলছি, আসলে আমরা যখন দৈনন্দিন কাজ করতে করতে আমরা হাঁপিয়ে উঠি, তখন সত্যি আমাদের মন কিন্তু ছুটি চায়। আর সেই সময় যদি এক দুদিনের ছুটি পাওয়া যায়, তাহলে সেই ছুটির দিনগুলোকে কিভাবে উপভোগ করব সেটা নিয়ে কিন্তু আমরা ভাবতে শুরু করি। আর সেই জন্যই সেই ছুটিটা কিন্তু ভীষণ ভীষণ মজার হয়। আর সেই ছুটিটাকেও এক একজন এক এক রকম করে কাটাতে পছন্দ করেন। সেই যে নিজের নিজের মতো করে সেই ছুটির দিনগুলোকে উপভোগ করা, সেই সব কিছু নিয়েই আমাদের আজকের পপকর্নের আড্ডা চলবে। তাই অবশ্যই সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

0: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।
1: একটি কথা শুধা।

কিছু ভ্রমণপ্রেমী মানুষ আছেন যারা একটু ছুটি পেলেই তারা বেরিয়ে পড়েন। তাই যখন কাজের মাঝে একদিন কিংবা দুদিনের ছুটি পাওয়া যায়, সেই সময়টাকে তাদের আর আটকে রাখা যায় না, তাদের মন একেবারে ছুটতে যায়। আর সেই জন্যই তারা একেবারে ব্যাকপ্যাক করেই রাখেন। তাই যখনই তারা একদিন কিংবা দুদিনের ছুটি পান, তখনই একেবারে যাকে বলে লোটা কম্বল নিয়ে বেরিয়ে পড়া। আর সেই ছুটির গল্প নিয়ে যখন আমাদের আজকের পপকর্নের আড্ডা চলছে, তখন সেই মানুষগুলোর কথা অবশ্যই বলতে হবে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে আমাদের আজকের পপকর্ন নিয়ে, যেখানে আমরা ছুটি উপভোগ করার গল্প নিয়ে আমাদের আজকের আড্ডা চলছে। আমরা অনেক মানুষকেই কিন্তু দেখেছি যারা বেড়াতে ভীষণ পছন্দ করেন। অনেকে আছেন যারা হয়তো যখন একটা বড় ছুটি পাবেন তখন বেশ একটা প্ল্যান প্রোগ্রাম করে তারপর বেড়াতে যান। আবার অনেকে আছেন যে তারা এত প্ল্যান প্রোগ্রাম করার আর তাদের ধৈর্য নেই, তারা একদিন কিংবা দুদিনের যদি একটা ছোট্ট ছুটিও পান তখনই তারা বেরিয়ে পড়েন। পাহাড় কিংবা জঙ্গল কিংবা সমুদ্র, যেখানে হোক তারা সেই দুদিন বেরিয়ে আসবেন, নিজেদের মতো করে সেই দুদিনটাকে তারা এনজয় করবেন, উপভোগ করবেন, আর তারপর বাড়িতে এসে আবার নতুন উদ্যমে তাদের যে রোজকার কাজ সেই কাজ আবার শুরু করবেন। এইরকম ভ্রমণপ্রেমী মানুষদের কিন্তু আমরা প্রায়ই দেখতে পাই। আপনিও নিশ্চয়ই এরকম কোনো মানুষকে চেনেন। আমাদের আজকের এই যে বেড়ানোর গল্প, ছুটির গল্প নিয়ে আমাদের আড্ডা, সেটা জারি থাকবে। তবে এখন শুনব গান, ফিরে আসছি গানের ওপারে আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে।

দীর্ঘদিন ধরে একটানা যদি আমরা কাজ করে যাই, তাহলে অনেক সময় আমরা ক্লান্তি বোধ করি, আমরা হাঁপিয়ে উঠি, আমরা বোর হয়ে যাই, আমরা চাপ অনুভব করি। আর এইরকমভাবেই যদি আমরা কাজ করতে থাকি, তাহলে অনেক সময় আমরা অসুস্থ হয়ে পড়তে পারি, কিংবা আমাদের এই যে কাজের গুণগত মান সেটাও কিন্তু কমে যেতে থাকে। সেক্ষেত্রে আমাদের একটা ছুটির কিন্তু ভীষণ প্রয়োজন, আর সেই ছুটি কিন্তু আমাদের একেবারে যাকে বলে আমাদের জীবন কাঠির মতো। কারণ সেই ছুটির পরই আমরা অনেক বেশি উদ্যমে নিয়ে আমরা কিন্তু নতুনভাবে আবার কাজ শুরু করতে পারি। সেই জন্য আমরা একটানা কাজ করতে করতে যখনই হাঁপিয়ে যাব, তখন একটা ছুটির কিন্তু সত্যি ভীষণ প্রয়োজন হয়। আজ এই ছুটি ছুটির গল্প নিয়ে আমাদের পপকর্ন শুনছেন রেডিও বাংলানেট ডট কম। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা যে ছুটির কথা বলছি, সেক্ষেত্রে সত্যি কিন্তু আমরা যখন দৈনন্দিন আমাদের সেই যে একঘেয়ে কাজ সেটা যখন আমরা করতে থাকি, তার মধ্যে যদি আমরা একদিন দুদিন কিংবা এক সপ্তাহ বা দু সপ্তাহের যদি আমরা একটা ছুটি পাই, সেক্ষেত্রে যদি আমরা প্রকৃতির সান্নিধ্যে বা নিজের কোনো পছন্দের জায়গায় আমরা বেড়াতে যাই, কিংবা নিজের মতো করে নিজের পছন্দের কাজ করে আমরা সেই সময়টাকে উপভোগ করতে পারি, তাহলে আমরা নতুন করে নতুন উদ্যম নিয়ে আমরা আবার ফিরে এসে আবার নতুন করে আমাদের সেই পুরনো কাজটাই কিন্তু অনেক ভালো করে আমরা করতে পারি। কারণ আমাদের মন ভীষণ ভালো হয়ে যায়, আর মন ভালো থাকলেই শরীরও ভালো থাকে। তাই এই ছুটিটার কিন্তু সত্যিই ভীষণ প্রয়োজন। এই ছুটির গল্প জারি থাকবে, তবে একটা ছোট্ট বিরতির ওপারে। নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, তারপর আবার ফিরছি আড্ডায়। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন যখন নিরুদ্দেশ।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজ পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
4: বাঙালির আড্ডা মানেই কি শুধুই গল্প, নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান বাঙালির প্রাণ, কথার ফাঁকে চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
5: লন্ডনে এসছি, ঘোরা ঘুরি খাওয়া দাওয়া সব চলবে, এবার প্রথমবার আসা তো, ফলে একটু খোঁজ খবর নিতে হচ্ছে কোথায় খাবো, কি খাবো, কোথায় কোথায় ঘুরবো, কোথায় কোথায় শুট করবো। লন্ডনে সমস্ত খাওয়া দাওয়ার খবর রাখতে ফুডকার সঙ্গে আমাদের জার্নিতে চোখ রাখুন রেডিও বাংলায় 1 তারিখ অনওয়ার্ডস, মানে 1 জুলাই, 1 জুলাই অনওয়ার্ডস রেডিও বাংলা। লন্ডনের ফুডকার সমস্ত খাওয়া দাওয়া ঘোরাঘুরি সিও উইথ রেডিও বাংলা অর ফ্রম 1 জুলাই।
6: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।

মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি, আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি। সত্যি ছুটি কিন্তু ছোট বড় সকলের কাছেই ভীষণ মজার, আর সেই জন্যই ছুটি পেলে সবাই আনন্দে একেবারে মেতে ওঠে। সেই ছুটির গল্প নিয়েই আমাদের আজকের পপকর্ন। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা এই যে ছুটির কথা বলছি, সেখানে আমরা বিরতিতে যাবার আগেই কথা বলছিলাম যে আমরা যখন একটানা কাজ করতে থাকি তখন কিন্তু একটা ছুটি পেলে আমাদের ভীষণ ভালো লাগে। আর সেই যে বললাম ছোট বড় সবার জন্যই কিন্তু এই ছুটিটার প্রয়োজন। সেই জন্যই তো আমরা জানি যে স্কুলে কলেজে একটা সামার ভেকেশন থাকে, যেখানে একটা বেশ বড় ছুটি পাওয়া যায়। সেক্ষেত্রে যদি বাচ্চাদের সেই সময়টা, সেই যে গরমের ছুটিটা, সেই সময়টাতে যদি কোথাও বাইরে বেড়াতে যাওয়া যায়, কিংবা বাড়িতেই যদি নতুন নতুন ভালো লাগার মতো কোনো কাজ করা যায়, একেবারে বাচ্চাদের যে পড়াশোনার বাইরে গিয়ে যদি কিছু নতুন নতুন কাজ, তাদের সঙ্গে তাদের কোনো এমন কোনো শখ যেটা তারা করতে ভীষণ পছন্দ করে, সেইরকম কোনো কাজ যদি সবাই মিলে একসঙ্গে করা যায়, তাহলে কিন্তু বাচ্চা এবং বড় সকলেরই ভীষণ মজা হয়। আর সেক্ষেত্রে একটা ছোটোখাটো পিকনিকও কিন্তু অবশ্যই করা যেতে পারে, যেখানে বেশি ছুটিরও প্রয়োজন নেই, শুধু একটা ডে আউট, ব্যাস সারা দিন হই হই করে যদি কাটানো যায় তাহলে কিন্তু নিমেষে মনটা ভালো হয়ে যায়। আর তারপর অনেকটা আনন্দ, প্রাণ ভরা সেই যাকে বলে বাতাস নিয়ে বাড়ি ফেরা। আর সেইভাবেই কিন্তু আমরা নিজেদেরকে এবং আমাদের চারপাশের মানুষগুলোকেও ভালো রাখতে পারবো। সেই ছুটির গল্প আমাদের জারি থাকবে, তবে এখন পরপর দুটো গান আপনার জন্য। ফিরে আসছি গানের ওপারে, আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন যখন নিবে।

0: পরপর দুটো গান ছিল আপনার জন্য, ফিরে এলাম গানের পর আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। শুনছেন রেডিও বাংলা নেট .com ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি ছুটি নিয়ে। ছোট বড় সবার জন্যই কিন্তু ছুটিটা ভীষণ মজার, আর সেই জন্যই যখন অনেকদিন কাজের পরে একটা ছুটি পাওয়া যায়, সেটা ছোট ছুটি হোক কিংবা বড় ছুটি, সেটা কিন্তু সত্যি ভীষণ ভীষণ মজার। আর সেই ছুটির দিনগুলোকে কিভাবে কাটানো হবে সেই জন্য কিন্তু অনেকেই আগে থেকেই প্ল্যান প্রোগ্রাম শুরু করে দেন। অনেকেই হয়তো দেশে যান, সবাই নিজের সেই বাসার মানুষগুলোর সঙ্গে একসঙ্গে হই হই করে সেই যে বড় ছুটিগুলো কাটানোর চেষ্টা করেন। অনেকে হয়তো যেতে পারেন না, তারা নিজেদের মধ্যেই কিন্তু সেই ছুটির দিনগুলোকে নিজেদের মতো করে উপভোগ করার চেষ্টা করেন। আর তারপর ওই যে বললাম, ছুটির পরেই কিন্তু আবার মন ছুটে যায় সেই কাজের দিকে, আবার যেতে ইচ্ছে করে যে অনেক ছুটি হয়ে গিয়েছে, এবার আবার কাজে লেগে পড়তে হবে। তাই নতুন উদ্যমে কিন্তু আবার নতুন করে সেই কাজ শুরু করা। সব মিলিয়েই এই ছুটির কিন্তু একটা আলাদা গুরুত্ব রয়েছে। এই ছুটি ছুটির গল্প আমাদের আজকের মতো এখানেই শেষ করতে হবে, কারণ ঘড়ি বলছে অনামিকাকে আজকের মতো ছুটি দিতে হবে। তবে দেখা হবে আগামীকাল ঠিকই একই সময়, চলে আসব আমি অনামিকা আপনার জন্য পপকর্ন নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলা নেট .com। আর যেতে যেতে রেখে যাচ্ছি আপনার জন্য সেই ছুটির গান, বাজলো ছুটির ঘন্টা।
1: আকাশের সাথে মিলে মিশে যাব, মেঘেদের সাথে আড্ডা মারব জমিয়ে, ছুটি পেয়ে ছুটে আসবে বাতাস, আচমকা তাকে জড়িয়ে ধরব থামিয়ে।

আর ঝাপটে বাতাসের বুক ছিঁড়ে আবার হারাবো হারাবো আবার হারিয়ে যাওয়ার জন্যে আসবো ছিঁড়ে।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: radiobangladesh.com বিশ্বের বাঙালির অভিনব হাইপারলিংক।
1: চুপি চুপি রাত নেমে আসে আকাশে, গুটি গুটি চাঁদ এসে পাশে বসে, কাল

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
4: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
5: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
3: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: আত্মজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি। শুনতে ভুলবেন না প্রবাসী মন, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

0: এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। কি তৈরি তো ব্যাগটা গুছিয়ে নিন এবার?
3: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভামির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: আপনি শুনছেন রেডিও বাংলানেট .com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

দুর্ঘটনা এরকম একটি অঘটন যা কিনা বিভিন্ন মানুষের জীবন পুরোপুরি পাল্টে দেয়, অনেক সময় গোটা পরিবারকে ধ্বংসের মুখে নিয়ে যায়। কিন্তু এর বাইরেও এরকম কিছু দুর্ঘটনা আছে যেগুলো কিনা একটু অন্যরকম, এবং সেই সমস্ত দুর্ঘটনার কথা শুনলে মনটা কেমন যেন মাঝে মধ্যে উদাস হয়ে যায়, আবার কেমন যেন আক্কেল গুরুম হয়ে যায়। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে কিছু দুর্ঘটনার কথা আপনার সঙ্গে শেয়ার করব, যেগুলো কি না অত্যন্ত ইন্টারেস্টিং, আর সেই সমস্ত দুর্ঘটনার কথা শুনলে মনটা কেমন যেন মাঝে মধ্যে আনন্দে নেচে ওঠে, আবার কেমন যেন মাঝে মধ্যে রোমাঞ্চ রোমাঞ্চ অনুভব হয়। তো সেরকমই কিছু অদ্ভুত অন্যরকম দুর্ঘটনার কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করব আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে। কিন্তু সবই করবো একটা ছোট্ট পুঁচকে ব্রেকের উপরান্তে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, only on radiobanglanet.com।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, টাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

দুর্ঘটনা বা অন্যরকম দুর্ঘটনার কথা বললেই প্রথমেই কিন্তু আমার মনে হয় আমার এক বন্ধুর কথা। আমার খুব ছোটবেলাকার বন্ধু, বুঝলেন, পড়াশোনায় খুব একটা ভালো ছিল না কোনোদিনই, কিন্তু তার একটা গুণ ছিল। সেই গুণটা হচ্ছে সে অনেকের মিমিক্রি করতে পারত। শুধু যে মিমিক্রি করতে পারত তাও নয়, সে অসাধারণ কিছু অভিনয়ও করতে পারত, কারোর নকল করতে পারত, মানে এক কথায় বলতে গেলে একটা কমপ্লিট প্যাকেজ। আমাদের পাড়ায় যতবার পুজোর নাটক হতো প্রত্যেকবারই ও হতো একদম বেস্ট অ্যাক্টর। তো একবার একটা অদ্ভুত ঘটনা ঘটেছে, সেটা হলো আমাদের পাড়ার নাটক চলছে এবং সেখানে ফাটিয়ে অ্যাক্টিং করছে আমার সেই বন্ধু। এখন আমরা কেউই জানতাম না যে সেই অ্যাক্টিংয়ের দিনে, সেই নাটকের দিনে এক বিখ্যাত ডাইরেক্টর এসেছিলেন আমাদের পাড়ায় সেই নাটকটি দেখতে, কোনো এক ভদ্রলোকের আমন্ত্রণে। এবং আমার সেই বন্ধুর সেই অ্যাক্টিং দেখে তার প্রচণ্ড পছন্দ হয়ে যায়। এটি এক কথায় বলতে গেলে দুর্ঘটনা। তার কারণ, তার এই যে অ্যাক্টিং দেখতে এত বড় ডাইরেক্টর আসবেন সে সম্পর্কে কোনো কথাই ছিল না, তথাপি সেই ডাইরেক্টর এলেন, দেখলেন, এবং বর্তমানে আমার সেই বন্ধু একজন বেশ প্রতিষ্ঠিত অভিনেতা, বুঝলেন। কাজেই বলছিলাম না যে কিছু কিছু দুর্ঘটনা সত্যি মনটাকে আনন্দে ভরে দেয়। তো রেডিও বাংলায় .com-এ আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে এরকমই কিছু অন্যরকম দুর্ঘটনার কথা আপনার সঙ্গে শেয়ার করছি, আর সেটাই শেয়ার করতে থাকবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট .com।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 Girls Football Team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24x7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে
3: মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পারদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ মন যখন নিরুদ্দেশ।

আমাদের অত্যন্ত প্রিয় আদরের দাদা সৌরভ গাঙ্গুলি, তাঁরও কিন্তু জীবনের সঙ্গে জড়িয়ে আছে একটা অদ্ভুত দুর্ঘটনা। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছে নিচ্ছে ডানা, আমি সৌরভ বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডা জারি আছে একটু অন্যরকম দুর্ঘটনা নিয়ে। তো সৌরভ গাঙ্গুলির সঙ্গেও কিন্তু একটা অন্যরকম দুর্ঘটনা জড়িয়ে আছে। ব্যাপারটা হয়েছিল 1996 খ্রিস্টাব্দে, যখন কিনা তিনি প্রথম ইংল্যান্ড সফরে গেছেন ভারতের হয়ে। সেই সময় কিন্তু প্রথম দলে সৌরভের চান্স পাওয়ার কোনো কথাই ছিল না, কিন্তু কোনো একটি কারণে, কোনো একটি বিবাদের কারণে তৎকালীন ভারতের ওপেনার নভজোৎ সিং সিধু মাঝপথেই সিরিজটি রেখে ফেরত চলে আসেন এবং সেই শূন্য স্থানটি পূরণ করতে বাধ্য হয়ে টিম ম্যানেজমেন্টকে সৌরভের দ্বারস্থ হতে হয়। এবং তারপরেই 1996 খ্রিস্টাব্দে পরপর দুটি টেস্টে দাদার একদম অসাধারণ দুটি সেঞ্চুরি এবং তারপরেই তার মহাকাব্যিক কেরিয়ারের সেই শুরুটা হয়। এবং সেই শুরুটার পেছনেও কিন্তু এই একটি অদ্ভুত দুর্ঘটনা কাজ করেছিল। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসলে এরকমই কিছু অন্যরকম দুর্ঘটনার কথা আপনার সঙ্গে শেয়ার করছি, আর সেটাই শেয়ার করতে থাকবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethosservices.com.
4: লন্ডনে এসছি, ঘোরা ঘুরি খাওয়া দাওয়া সব চলবে। এবার প্রথমবার আসা তো, ফলে একটু খোঁজ খবর নিতে হচ্ছে কোথায় খাবো, কি খাবো, কোথায় কোথায় ঘুরবো, কোথায় কোথায় শুট করবো। লন্ডনে সমস্ত খাওয়া দাওয়ার খবর রাখতে ফুডকার সঙ্গে আমাদের জার্নিতে চোখ রাখুন রেডিও বাংলায় 1 তারিখ অনওয়ার্ডস, মানে 1 জুলাই 1 জুলাই অনওয়ার্ডস রেডিও বাংলা। লন্ডনের ফুডকার সমস্ত খাওয়া দাওয়া ঘোরাঘুরি সিইউ উইথ রেডিও বাংলা ফ্রম 1 জুলাই।

এবার আপনার সঙ্গে শেয়ার করব আমার এক বন্ধুর কথা এবং তার জীবনে ঘটে যাওয়া একটি মর্মান্তিক দুর্ঘটনার কথা। না না, অত সিরিয়াসলি নেবেন না, দুর্ঘটনাটা একটু অন্যরকম, কোনো সিরিয়াস দুর্ঘটনা নয়। তো রেডিও বাংলা ডট কমে শুনছেন ইচ্ছে দান, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আমাদের আশেপাশে এরকম অদ্ভুত অদ্ভুত অন্যরকম দুর্ঘটনা ঘটে যেগুলো দেখলে মনটা কেমন যেন হয়ে যায়, একটা রোমাঞ্চ রোমাঞ্চ ফিল হয়। তো সেরকম কিছু অদ্ভুত দুর্ঘটনার কথা আপনার সঙ্গে শেয়ার করছি। আর এখন যার কথা শেয়ার করব সে আমার এক বন্ধু। কলেজ জীবনে তার সঙ্গে একটি মেয়ের অনেক দিনের প্রেম প্রীতি ভালোবাসা ছিল বুঝলেন, তারপর জানি না কেন তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে যায় এবং কলেজের লাস্ট ইয়ারে বিচ্ছেদ হওয়ার পরে তাদের মধ্যে এখনো যোগাযোগও থাকে না। তারপরে আলটিমেটলি কলেজ পাশ করে বেরোনোর পরে আমার বন্ধু একটি কোম্পানিতে চাকরি পেল এবং চাকরি পেয়ে দেখল তার যে ইমিডিয়েট বস সে হচ্ছে তার এক্স, সেই মেয়েটি। এবং এই দুর্ঘটনার ফলে তার জীবন যে কিরকম দুর্বিষহ হয়ে উঠতে পারে বা উঠেছিল সেটা আপনারা বুঝতেই পারছেন। কাজেই বলছিলাম না যে কিছু কিছু দুর্ঘটনা কিন্তু বেশ রোমাঞ্চকর। তো এরকম কিছু রোমাঞ্চকর দুর্ঘটনার কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করছি, আর সেটাই শেয়ার করতে থাকবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট।

0: যা খুশি ওরা বলে বলু।
1: ফুচকা প্রীতি সাধারণত এটা দিনের মধ্যেই দেখা যায়, অর্থাৎ ফুচকার দোকানে গিয়ে দেখবেন যে মেয়েদের লাইনই বেশি। কিন্তু তার মধ্যে আমার এক বন্ধুও ছিল, মানে এখনো আছে, তো সেই বন্ধুরও কিন্তু প্রচন্ড ফেভারিট হচ্ছে ফুচকা। এবং সেই ফুচকার দোকানে সে প্রত্যেক দিনই ফুচকা খেতে যেত, এখনও যায়। এবং একবার একটা অদ্ভুত কাণ্ড ঘটেছিল, সে হাত থেকে বাটিটা ফেলে দিয়েছিল, মানে ফুচকা নিতে গিয়ে সেই তালপাতার বাটিটি ফেলে দিয়েছিল এবং বাটিটি পড়ে একটি মেয়ের গায়ে, এবং সেই মেয়েটি তার পাশেই দাঁড়িয়েছিল। সে অত্যন্ত অনুতপ্ত হয়ে অত্যন্ত ভালো ভালো কথা মেয়েটিকে বলতে থাকে এবং তার জন্য মেয়েটি তার প্রেমে পড়ে যায়। ভাবতে পারেন, ফুচকা খেতে গিয়ে দুর্ঘটনা, এবং সেই দুর্ঘটনা থেকে আরও একটি বড় দুর্ঘটনা, তার প্রেম জীবন শুরু হয়ে যায়। কী আর বলবো, এই সমস্ত দুর্ঘটনা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। রেডিও বাংলা .com এরকমই কিছু অদ্ভুত অন্যরকম রোমাঞ্চকর দুর্ঘটনার কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো আপনার জানান আমাকে, আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু radiobanglanet.com চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন radiobanglanet.com। টাটা।

radiobanglanews.com এ আমি রুবিনা আছি আপনাদের সঙ্গে এবং শুরু হয়েছে গান্ধুরিয়ার আড্ডা। প্রত্যেক দিনের মতোই এক ঘন্টার গান্ধুরিয়ার আড্ডায় আমি এসে হাজির হয়েছি। আজকে শুধুমাত্র গান নেই, অবশ্যই গান তো আছেই, কিন্তু শুধুমাত্র না, তার সাথে আছে ভালো লাগার কথা, ভালোবাসার কথা, দূরে চলে যাওয়ার কথা। আমার মনে হচ্ছে আজকের আড্ডাটার টপিকটা একটু মন ভারাক্রান্ত করে দিতে পারে, কিন্তু আই এম শিওর যে আপনাকে আমি কিছুতেই মন খারাপ করতে দেব না।

আপনি শুনছেন রেডিও বাংলানেট.com প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কম এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Etos services, that level of clarity and just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem with Etos services that level of clarity

0: বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com ওয়েব তরঙ্গে।
1: ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র radiobanglanet.com এ। মন যখন নিরুদ্দেশ।

রেডিও বাংলা নিয়ে ডাউট কমে আজকে আমাদের যে টপিকটা বা যে কথাটা নিয়ে আমরা কথা বলবো, যেই যাই বলি না কেন যে একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা একটু অন্যরকম। কিন্তু আমরা জানি যে গুড বাই সবসময় একটা মন খারাপের কথা, তাই তো? ছেড়ে চলে যাওয়ার কথা, দূরে চলে যাওয়ার কথা, বা কোনো কিছু শেষ হয়ে যাওয়ার কথা, ঠিক সেই সময় আমরা গুড বাই বলি। কিন্তু না, কখনো কখনো দূরে চলে গিয়েও গুড বাই বলে ফিরে আসা যায়। সেই কখনো কখনোর মধ্যে অনেকটা আনন্দ থাকে আর অনেকটা স্যাক্রিফাইস থাকে। আমার মনে হয় আমার কিছু ফিলিংস যেগুলো আমি শেয়ার করতে পারি না, সেগুলো আড্ডার মাধ্যমে আপনার সাথে শেয়ার করব। এবং অবশ্যই আমি অপেক্ষা করে আছি আপনার মনের কথাগুলো জানার জন্য।

পাই একটা খুব ভারী শব্দ, আর যে ভারী শব্দটা আমরা কখনো কখনো বুঝেও বুঝতে পারি না। অনেক সময় কত অবলীলায় কোনো মানুষ গুড বাই বলে চলে যায়, আবার কখনো কখনো কোনো মানুষের সত্যি গুড বাই বলার প্রয়োজন থাকে, কিন্তু কেন জানি না তাদের সাথে গুড বাই বলতে পারি না। আমার মনে হচ্ছে আমি একটু বেশি জটিল করে ফেলছি। আচ্ছা, ধরুন আপনার সেই ক্লাসমেটের কথা, যার সাথে ছোটবেলায় আপনি খুব খুনসুটি করতেন, হঠাৎ করে যখন কলেজে পা দিলেন এবং কলেজ শেষ করে যখন অফিসের সেই চত্বরের মধ্যে আপনাদের জীবনটা বন্দী হয়ে গেল, তখন দুজনের মধ্যে কমিউনিকেশন কমলো, কমিউনিকেশন গ্যাপ হলো, এবং তার সাথে সাথে আপনাদের বন্ধুত্বের যে প্রত্যেক দিনের হ্যাবিটগুলো সেগুলো আস্তে আস্তে ভাঙলো, সেই সময় সম্পর্কে কিন্তু গুড বাই বলার প্রয়োজন আসে না। তখন সেই কমিউনিকেশন গ্যাপকে গুড বাই বলে আপনাদের দুজনের বন্ধুত্বটাকে গাঢ় করার সময় আসে, কিন্তু কত মানুষ এই শব্দটাকে নাই ইউজ করে সত্যিকারের গুড বাই হয়ে যায়, তাই না? আশা করি আমি বোঝাতে পারছি।

কাউকে গুড বাই বলার জন্য অনেকটা কারেজ লাগে, আর গুড বাই কথাটা খুব ভারী শব্দ, যেটা সবসময় আমি বলি। আর ঠিক সেইখানেই আর একটা কথাও বলতে ইচ্ছা করছে, যে সবসময় কোনো মানুষকে বা কোনো মানুষ যে আপনার লাইফে আছে তাকে আমার মনে হয় যে ঠিক যে যেভাবে থাকতে চায় তাকে ঠিক সেভাবে রাখা উচিত। আর যদি সেই মুহূর্তে আপনাদের সম্পর্কটা বা আপনাদের বন্ধুত্বটা ঠিক সেইভাবে না চলে, তখন সেখানে কিন্তু জোর করে গুড বাই বলে দেওয়া উচিত, তাই না? তাতে কিন্তু গুড বাই শব্দটার মানটা বজায় থাকে, দূরত্বটা হয়তো বাড়ে কিন্তু মনের মধ্যে ওই শ্রদ্ধাটা ভালোবাসাটা একই থাকে। তাই কখনো কখনো শব্দের অপপ্রয়োগ না করে ঠিকঠাক জায়গায় এই গুড বাই বলাটা জানাটা দরকার এবং বলতে শেখাটাও দরকার।

0: লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: টানছে যখন সোনালি রঙের বলেনো গাড়িটা, টানছে যখন বোলপুরে বাগান বাড়িটা, টানছে যখন হলিডেজে সিঙ্গাপুর ট্রিপ, টানছে যখন শ্যাম্পেনে আলতো করে সিপ, টানছে যখন লুই ফিলিপ জর্জিও আর মানি, টানছে যখন মেডিটেশন গুরুজির বাণী, টানছে যখন ফিদা হোসেন অরিজিনাল ঘোড়া, টানছে যখন রিল্যাক্স করে একটু টেগোর পড়া।

radiobangladesh.com এ অনেকটা ভারী ভারী কথা বলে ফেলেছি, কিন্তু এখন আর ভারী ভারী কথা বলবো না, কারণ সত্যি গুডবাই বলার সময় আমারও এসেছে। আর গুডবাই বাই বলা মানে কিন্তু সব সময় যে ছেড়ে চলে যাওয়া তা কিন্তু নয়, অনেক সময় ছেড়ে চলে গিয়েও ফিরে আসার কথা। ঠিক যেমনটা আজকে গুডবাই বলছি, আজকে আড্ডাটা শেষ করতে হবে, কারণ টাইম বলছে টাটা বাই বাই বলার জন্য। কিন্তু আপনিও জানেন, আমিও জানি যে আপনার সঙ্গে আবার কথা হবে। ঠিক সেইরকমই আমরা অনেক সময় আমাদের অনেক কাছের মানুষকে এই জন্যই গুডবাই বলি যে জানি আজকের গুডবাইটা বললে কালকে আবার নতুন করে নতুনভাবে তার সাথে কথা হবে, দেখা হবে, সম্পর্ক তৈরি হবে। তাহলে আজকের আড্ডাটা কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না, আর অবশ্যই অবশ্যই ভালোবাসতে ভুলবেন না।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা .com। আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফের সৌভিকের সঙ্গে। শরীর ঠান্ডা রাখাটা প্রথম দরকার। হ্যাঁ, মানে আমাদের এই শীত বলুন, বসন্ত বলুন, যাই বলুন না কেন, যে কোনো মুহূর্তেই আমাদেরকে কিন্তু ফিট থাকতে হবে। আর এই ফিটের খবর ঠিকঠাক রাখতে গেলে আমাদের শরীরটাকে ঠিক রাখতে হবে। তো গরমে কাইল হয়ে অনেকেই বেশ অসুস্থ হয়ে পড়েন, আবার গরমে পেটের সমস্যা তো আছেই, সঙ্গে আবার হিট স্ট্রোক এই ব্যাপারটাও আছে। এবং গরমকে আটকানোর উপায় আমাদের চারপাশে সবুজ বাড়ানো, আর শরীরকে ভালো রাখার উপায় যতটা সম্ভব সাধারণ ঘরোয়া খাবার খাওয়া এবং পরিমিত জীবনযাপন। তাই আয়ুর্বেদের সাহায্যে কিছু ঘরোয়া টোটকাতেও গরমে সতেজ থাকতে পারেন। আসলে গ্রীষ্মকাল মানে তো সূর্যের প্রখর তেজ, শরীর থেকে ঘামও সব শেখে বেরিয়ে যায়। কিন্তু আবার এই যে বর্ষা বর্ষা ভাব, সেখানে কিন্তু ঠিক থাকাটা দরকার। তাই প্রত্যেকটা মুহূর্তে এই গরম যেন শরীরে না লাগে, আর সেই ব্যাপারটাকে মাথায় রেখেই আজকের এই শো ঠান্ডা রাখা। তাই ঠান্ডা রাখতে গেলে আমাদের অতি অবশ্যই ছাতাটা ব্যবহার করতে হবে, রোদ চশমা ব্যবহার করতে পারলে ভালো, আর বাড়ি ফিরে বা অফিসে কিংবা কোথাও গেলে অন্তত ঘাম মুছে নেওয়ার চেষ্টা করতে হবে। তাই গরমে খুব কষ্ট হলে চোখ মুখে মুখে জল ঝাপটা দেওয়া, এবং যদি বৃষ্টিতে প্রচণ্ডভাবে ভিজে যান সেক্ষেত্রেও আবার এই নিজেকে ঠিকঠাক গরম জলে স্নান করে নিয়ে ব্যাপারটাকে ঠিক রাখা। সব ঋতুতেই কীভাবে একটু ফিটফাট থাকা যায় আর শরীরকে কীভাবে ঠান্ডা রাখা যায় সেই নিয়েই আজকের এই আড্ডা জারি থাকবে। এখন গান সঙ্গে থাকুন, ফিরে আসছি খুব তাড়াতাড়ি।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

তো ফিরে এলাম গান মুসাফিরের আড্ডা নিয়ে, আমি সৌভিক। তো একটা কথা বলতেই হয় যে বেশি গরম যদি থাকে কোথাও কোনো কোনো জায়গায়, সেখানের এই প্রাপ্তবয়স্ক মানুষকে কিন্তু 3.5 থেকে 4 লিটার জল খেতে হবে। এছাড়া লেবুর শরবত তো খাওয়া উচিতই উচিত। পেট ঠান্ডা করতে করতে মিছরির জলে খেজুর ভিজিয়ে রেখে সকালে সেই জল খাওয়া ভালো। মোট কথা, গরমে তরল জাতীয় খাবার খেতে হবে, যাতে শরীরে জলের ঘাটতি না হয় আর শরীরটা ঠান্ডা থাকে। তাই গরমে আরেকটা বড় সমস্যা হলো কি জানেন, হজমের গণ্ডগোল। হ্যাঁ, খুব প্রবলেম, আর এর থেকে ডায়রিয়াও হয়ে যেতে পারে। তাই রোজকার ডায়েটের ব্যাপারে খুব সাবধান হতে হবে, এবং অত্যাধিক গরমে বাইরের খাবার এড়িয়ে চলাই কিন্তু ভালো। ঘরোয়া হালকা সহজে হজম হয় এমন খাবার ডায়েটে রাখতে হবে, বেশি মশলা দিয়ে তৈরি খাবার তো কখনোই নয়। তাই মাথায় রাখুন, চটচলদি ব্যাপারটা ভেবে নিন এবং কী করবেন সেটাও বুঝে নিন। সঙ্গে থাকুন ফিট।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

শরীর ঠান্ডা রাখার দাওয়াই নিয়ে আড্ডা চলছে আজকে। গান মুস্তাফিরের সঙ্গে আছি আমি, সৌভিকার সঙ্গে আছেন আপনারা। তো হজম যাতে ঠিকমতো হয় তার জন্য পুদিনা পাতাও দারুণ কাজ দেয়, এবং পুদিনা পাতার রসের সঙ্গে মধু মিষ্টি মিশিয়ে দিনে তিনবার খেলে গ্যাস্ট্রিক কিংবা হজমের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। এবং অবশ্যই আপনি আপনার ডাক্তারের পরামর্শটাও নিয়ে নেবেন। কিন্তু গ্যাস্ট্রো ইসোফেসিয়াল রিফ্ল্যাক্স ডিজিজ থাকলে আবার পুদিনা পাতা কিন্তু না খাওয়াটাই ভালো। তাই আমাদের এই যে বক্তব্য, আমাদের শরীরটাকে ফিট রাখতে হবে, আর সেই ফিট রাখার জন্য গরম হোক বা যে কোনো পরিবেশে যেরকমভাবে থাকা দরকার সেইভাবে রাখতে হবে, নাহলে কিন্তু ভালো থাকা যাবে না। আর সেই ভালো থাকতে গেলে আমাদের কিছু জিনিস একটু মেনটেন করতে হবে। মাথাটাও ঠান্ডা রাখতে হবে, শরীরটাও ঠান্ডা রাখতে হবে। আর শরীরটা না ঠান্ডা রাখতে পারলে অসুবিধার সম্মুখীন হতে হবে আপনাকেই, কাজে ব্যাঘাত ঘটবে। এবং এই ইঁদুর দৌড়ের সময়ে যদি আপনি নিজেকে ফিট না রাখেন তাহলে কিন্তু পিছিয়ে পড়বেন। সঙ্গে থাকুন, আবারও ফিরে আসবো আজকের এই স্পেশাল একটা শরীর ঠান্ডাকে মাথায় রেখে। সঙ্গে থাকুন।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। We'll be right back.

0: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।
1: আরে তোমায় কোথায় দেখেছি বলো তো? ঠিক মনে পড়ছে না তো?

0: তো শুনছেন রেডিও বাংলানেট ডট কম, সঙ্গে আছি আমি সৌভিক, সঙ্গে আছেন আপনারা, চলছে গান মুসাফিরের আড্ডা। নোনতা ঝাল ও টক জাতীয় খাবারও গরমকালে কিন্তু এড়িয়ে চলাই ভালো, আর এই সময় মধুর অর্থাৎ মিষ্টি জাতীয় খাবার এই যা শরীরকে ঠান্ডা রাখে তাই খেতে হবে। তো মিষ্টি ফল যেমন আম, তরমুজ, লিচু সহ মৌসুমি ফল খেতে হবে। সবজির মধ্যে মধুর গুণসম্পন্ন কুমড়ো আছে, পটল আছে, এগুলো খাওয়া কিন্তু খুব দরকার। এবং অনেকে ভাবেন যে গরমের চাটনি বেশি করে খাওয়াটা নাকি খুব দরকার। হ্যাঁ, এই সময় বরং টক জাতীয় খাবার না খাওয়াই ভালো, আর সেটা আরও গুরুপাক হয়ে যাবে। এছাড়া পাতলা করে মসুর ডালও খেতে পারেন। আরেকটা কথা, ঠান্ডা খাওয়া মানে কিন্তু ফ্রিজের ঠান্ডা জল নয়, সোডা জাতীয় পানীয় তো আরোই নয়, বরং যা আগে বললাম মানে লেবুর শরবত, মিশ্রি ভেজানো জল বেশি ঠান্ডা রাখবে শরীরকে। এবং আঁখ বা আঁখের রসও গরমে খাওয়া খুবই ভালো, তবে রাস্তার আঁখের রস না খেয়ে আঁখ চিবিয়ে কিংবা বাড়িতে রস করে খাওয়াটাই বেটার। ডাবের জল খেতে পারেন, তবে এতে পেট খুবই ভালো থাকে এবং শরীরও ঠান্ডা লাগে। সঙ্গে থাকুন, আবারও ফিরব আজকের এই স্পেশাল আড্ডা শরীর ঠান্ডাকে মাথায় রেখে। এখন হ্যাঁ, গান চলুন।
1: কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল করে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি।
2: কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল করে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি।
1: ওরে ও তরুণীশা বাজা তোর প্রলয় নিশান, ধ্বংস নিশান উরুক প্রাচীর প্রাচীর বেদী।

0: সে রাজা, কাজলের বাজনা বাজা, কে মালিক কে সে রাজা, কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কে রে, কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কে রে।
1: ভগবান পড়বে ফাঁসি, সর্বনাশী শিখায় এহীন তথ্য কে রে।

0: প্রলয় দোলা, ওরে ও পাগলা ভোলা, তেরে রে প্রলয় দোলা।
1: গারদ গুলা জোরসে ধরে হ্যাচ কাটানে, গারদ গুলা জোরসে ধরে হ্যাচ কাটানে।
2: মার হাক হায় দাড়ি হাক, কাঁধে নে দুন্ধু ভিড়াক, ডাক ওরে ডাক, মৃত্যুকে ডাক, জীবন পানে।

0: কারারই ভিত্তি নাড়ি, তেরে দেখি ভীম কারারই ভিত্তি নাড়ি।
1: লাথি মার ভাঙরে তালা, যত সব বন্দিশালায় আগুন জ্বালা, আগুন জ্বালা ফেলো পাড়ি। লাথি মার ভাঙরে তালা, যত সব বন্দিশালায় আগুন জ্বালা, আগুন জ্বালা ফেলো।

তো শরীর ঠান্ডা মানে সব ঠান্ডা, এমনটাই আমরা জানি। এবং এত কিছুর পরেও একটা কথা কিন্তু বলতে হয় যে বেশি গরমে মানুষের শরীর খারাপ হতে পারে, তখন কিন্তু জলটা আরও বেশি খেতে হবে। জ্বর বা আরও কোনো সমস্যা হলে চিকিৎসকের কাছে যাওয়াটাই ভালো, এবং ঘরোয়া টোটকা হিসেবে গোলমরিচ, এলাচ ও মধু জলের সঙ্গে ফুটিয়ে অল্প অল্প করে খেতে পারেন। তবে এটা শরীর খারাপ হলেই খেতে হবে, সাধারণত অন্য অবস্থায় কিন্তু নয়। আসল কথা, বাইরের গরমের কারণে শরীর যেন গরম না হয়ে যায়। হালকা সহজ পাচ্ছ বাড়িতে তৈরি খাবার এবং পানীয় মৌসুমি ফল সবজি খেয়ে শরীর ঠান্ডা রাখাটা কিন্তু সব থেকে বেটার, তবে গরমে সুস্থ থাকা যাবে। আমাদের আড্ডা আজ এ পর্যন্তই, সময় একদম শেষ। কেমন লাগলো? 4447503965712 তে অবশ্যই জানাবেন। আর এভাবেই জুড়ে থাকুন আর শুনতে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফিরের আড্ডা সোম থেকে শুক্র। আর আপনারা সবাই মিলে জুড়ে থাকুন 24x7 অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা .com এর সঙ্গে 24x7। আজকের জন্য টাটা।

আজ এমন আরেকটা বিষয় নিয়ে আড্ডা মারবো যেটা কিন্তু ভীষণ নস্টালজিক। হ্যাঁ, তবে এখনও আমরা সেটা ফলো আপ করি। সেটা হলো শীতের পিকনিক, চড়ুই ভাতি, মানে সেই ফ্যামিলির সঙ্গে বাড়ির ছাদে হোক কিংবা কোনো একটা স্পট ভাড়া করে আমরা আজও চড়ুই ভাতি কিংবা পিকনিকটা সেরেই ফেলি। আপনার যদি এমন কোনো স্পেশাল গল্প থাকে তাহলে চটপট আমাকে হোয়াটসঅ্যাপ করুন +7475039657123-তে। আপাতত তিনটি গান শুধুমাত্র আপনার জন্য, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র radiobanglani.com।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060, আরো বিশদ জানতে চোখ রাখুন ডাব্লিউ

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা .com প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। ছোটবেলা না অনেক বেশি প্রেশিয়াস ছিল পিকনিকের দিনগুলো, কারণ আমরা স্কুলে পিকনিক করতাম। প্রত্যেকটা বন্ধু কিছু না কিছু ইনগ্রিডিয়েন্টস আনতো আর সবাই মিলে টিফিন টাইমে জম্পেশ একটা পিকনিক হতো। সেই পিকনিকের স্বাদটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং ছিল। মানে এখনও আমি কথা বলতে গিয়ে আমার জিভে জল চলে আসছে। আজ সময় আছে, পয়সা আছে, কিন্তু ওই ধৈর্যটা নেই।

সবাই মিলে পিকনিক করার টাইমটা নেই, হারিয়ে গেছে অনেক বন্ধু, হারিয়ে গেছে অনেক আপনজন। আপনারা যদি পিকনিক নিয়ে কিংবা চড়ুই ভাতি নিয়ে কোনো রকম স্পেশাল গপ্প থাকে তাহলে চটপট আমার সাথে শেয়ার করুন, +7475039657123। আপাতত কয়েকটা গান শুধুমাত্র আপনার জন্য।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কম এ শুভামীর সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: লন্ডনে এসেছি, ঘোরা ঘুরি খাওয়া দাওয়া সব চলবে। এবার প্রথমবার আসা তো, ফলে একটু খোঁজ খবর নিতে হচ্ছে কোথায় খাবো, কি খাবো, কোথায় কোথায় ঘুরবো, কোথায় কোথায় শুট করবো। লন্ডনে সমস্ত খাওয়া দাওয়ার খবর রাখতে ফুডকার সঙ্গে আমাদের জার্নিতে চোখ রাখুন রেডিও বাংলায় 1 তারিখ অনওয়ার্ডস, মানে 1 জুলাই, 1 জুলাই অনওয়ার্ডস রেডিও বাংলা। লন্ডনের ফুডকার সমস্ত খাওয়া দাওয়া ঘোরাঘুরি সিও উইথ রেডিও বাংলা অর ফ্রম 1 জুলাই।
5: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি ডট কমে। মন যখন নিরুদ্দেশ, চড়ুই ভাতি বলতে আর একটা ইন্টারেস্টিং ঘটনা ভীষণ মনে পড়ে যায়। সেটা হলো পরিবারের সকলের সাথে জোট বেঁধে পিকনিক করতে যাওয়া, কাক ভোরে উঠে পিকনিক স্পটে পৌঁছানো এবং রান্না বান্নার সব সরঞ্জাম নিয়ে একেবারে হাজির হওয়া এবং যেতে না যেতেই জল খাবারে ডুবে যাওয়া এবং ব্যাডমিন্টন ক্রিকেট সব কিছু খেলা, মানে পিকনিকটা না দারুণ মজাদার। সেই ফাইনাল যখন রান্নাবান্নাটা শেষ হতো আর সবাই মিলে পাত পেরে খেতে বসতাম, সেটা কিন্তু একটা দারুণ মজাদার ব্যাপার ছিল। এমন কোনো গপ্প থাকলে চটপট শেয়ার করেই ফেলুন না +747503965712 তে। আপাতত গানগুলো শুনে নিন, ফিরছি গানের বিরতির পর।

আপনি শুনছেন রেডিও বাংলানেট.com প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। শীত তো পড়েই গেল, তাহলে পিকনিকটা শুরু করেই ফেলুন। ছোটবেলায় যখন এক্সাম শেষ হয়ে যেত তখন বাড়িতে সব কাজিনরা আসত এবং আমরা সকল বাচ্চারা মিলে পিকনিক করতাম। কখনো খেলনা বাটি সাজিয়ে আমরা পিকনিক করতে বসতাম, এখন যেটা মিনিয়েচার হিসেবে পরিচিত। আর কখনো নিজেরা মিলে বড়দের টুকটাক সাহায্য নিয়ে আমরা পিকনিক করতাম। এইটা ছিল ছোটবেলার পিকনিকের দারুণ মজাদার একটা বিষয়। আরও গপ্প আছে, ফিরছি গানের বিরতির পর। শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি.com।

0: ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানে.com এ। প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। ভাইবস যদি একবার মিলে যায় বড়বেলার বন্ধুদের সঙ্গে, কিংবা ছোটবেলার বেশ কিছু বন্ধু যদি টিকে যায় বড়বেলা অবধি, তাহলে তাদের সাথে পিকনিকটা বেশ জমে যায়। ছোটবেলার বন্ধুদের সঙ্গে যারা একসঙ্গে বেড়ে উঠেছি আমরা, তাদের সঙ্গে পিকনিক গেছিলাম এবং ভীষণ মজা হয়েছিল। পিকনিকের মেন উদ্দেশ্য তো হলো খেলাধুলো, এবং সব থেকে মেইন যেটা সেটা হলো একসাথে মিলে পাত পেরে খেতে বসা। এবং সেই খেতে বসে আমরা যেভাবে সকলের পাত থেকে সবাই খাবার ছিনিয়ে নিয়ে খাচ্ছিলাম, সেটা না ভীষণ ইন্টারেস্টিং ছিল। এবং লোকজন দেখে ভাবছিল যে এরা নিশ্চয়ই একেবারে চাইল্ডহুড ফ্রেন্ড, নাহলে এই বন্ডিংটা হতে পারে না। এরকম প্রচুর গপ্প আছে, প্রচুর আড্ডাও আছে। আগামী সোমবার আবার আসবো নতুন কোনো আড্ডা নিয়ে, নতুন কোনো গপ্প নিয়ে। ততক্ষণ শুনতে থাকুন রেডিও বাংলানে.com। মন যখন নিরুদ্দেশ,
1: এতটা পথ পেরিয়ে।

আমাদের ছুটি ছুটি চল নেব লুটি এই আনন্দ ঝর্ণায়। গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে সেই গান দিয়েই শুরু করলাম আমাদের আজকের পপকর্ন। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকে এর একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা হাজির হয়ে গেছি আমাদের আজকের পপকর্ন নিয়ে। এই যে আমরা ছুটির কথা বলছি, আসলে আমরা যখন দৈনন্দিন কাজ করতে করতে আমরা হাঁপিয়ে উঠি, তখন সত্যি আমাদের মন কিন্তু ছুটি চায়। আর সেই সময় যদি এক দুদিনের ছুটি পাওয়া যায়, তাহলে সেই ছুটির দিনগুলোকে কিভাবে উপভোগ করব সেটা নিয়ে কিন্তু আমরা ভাবতে শুরু করি। আর সেই জন্যই সেই ছুটিটা কিন্তু ভীষণ ভীষণ মজার হয়। আর সেই ছুটিটাকেও এক একজন এক এক রকম করে কাটাতে পছন্দ করেন। সেই যে নিজের নিজের মতো করে সেই ছুটির দিনগুলোকে উপভোগ করা, সেই সব কিছু নিয়েই আমাদের আজকের পপকর্নের আড্ডা চলবে। তাই অবশ্যই সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

0: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।
1: একটি কথা শুধা।

কিছু ভ্রমণপ্রেমী মানুষ আছেন যারা একটু ছুটি পেলেই তারা বেরিয়ে পড়েন। তাই যখন কাজের মাঝে একদিন কিংবা দুদিনের ছুটি পাওয়া যায়, সেই সময়টাকে তাদের আর আটকে রাখা যায় না, তাদের মন একেবারে ছুটতে যায়। আর সেই জন্যই তারা একেবারে ব্যাকপ্যাক করেই রাখেন। তাই যখনই তারা একদিন কিংবা দুদিনের ছুটি পান, তখনই একেবারে যাকে বলে লোটা কম্বল নিয়ে বেরিয়ে পড়া। আর সেই ছুটির গল্প নিয়ে যখন আমাদের আজকের পপকর্নের আড্ডা চলছে, তখন সেই মানুষগুলোর কথা তো অবশ্যই বলতে হবে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে আমাদের আজকের পপকর্ন নিয়ে, যেখানে আমরা ছুটি উপভোগ করার গল্প নিয়ে আমাদের আজকের আড্ডা চলছে। আমরা অনেক মানুষকেই কিন্তু দেখেছি যারা বেড়াতে ভীষণ পছন্দ করেন। অনেকে আছেন যারা হয়তো যখন একটা বড় ছুটি পাবেন তখন বেশ একটা প্ল্যান প্রোগ্রাম করে তারপর বেড়াতে যান। আবার অনেকে আছেন যে তারা এত প্ল্যান প্রোগ্রাম করার আর তাদের ধৈর্য নেই, তারা একদিন কিংবা দুদিনের যদি একটা ছোট্ট ছুটিও পান তখনই তারা বেরিয়ে পড়েন। পাহাড় কিংবা জঙ্গল কিংবা সমুদ্র, যেখানে হোক তারা সেই দুদিন বেরিয়ে আসবেন, নিজেদের মতো করে সেই দুদিনটাকে তারা এনজয় করবেন।

উপভোগ করবেন, আর তারপর বাড়িতে এসে আবার নতুন উদ্যমে তাদের যে রোজকার কাজ সেই কাজ আবার শুরু করবেন। এইরকম ভ্রমণপ্রেমী মানুষদের কিন্তু আমরা প্রায়ই দেখতে পাই। আপনিও নিশ্চয়ই এরকম কোনো মানুষকে চেনেন। আমাদের আজকের এই যে বেড়ানোর গল্প, ছুটির গল্প নিয়ে আমাদের আড্ডা, সেটা জারি থাকবে। তবে এখন শুনবো গান, ফিরে আসছি গানের ওপারে আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে।

দীর্ঘদিন ধরে একটানা যদি আমরা কাজ করে যাই তাহলে অনেক সময় আমরা ক্লান্তি বোধ করি, আমরা হাঁপিয়ে উঠি, আমরা বোর হয়ে যাই, আমরা চাপ অনুভব করি। আর এইরকমভাবেই যদি আমরা কাজ করতে থাকি তাহলে অনেক সময় আমরা অসুস্থ হয়ে পড়তে পারি, কিংবা আমাদের এই যে কাজের গুণগত মান সেটাও কিন্তু কমে যেতে থাকে। সেক্ষেত্রে আমাদের একটা ছুটির কিন্তু ভীষণ প্রয়োজন, আর সেই ছুটি কিন্তু আমাদের একেবারে যাকে বলে আমাদের জীবন কাঠির মতো, কারণ সেই ছুটির পরই আমরা অনেক বেশি উদ্যমে নিয়ে আমরা কিন্তু নতুনভাবে আবার কাজ শুরু করতে পারি। সেই জন্য আমরা একটানা কাজ করতে করতে যখনই হাঁপিয়ে যাব তখন একটা ছুটির কিন্তু সত্যি ভীষণ প্রয়োজন হয়। আজ এই ছুটি ছুটির গল্প নিয়ে আমাদের পপকর্ন শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা এই যে ছুটির কথা বলছি সেক্ষেত্রে সত্যিই কিন্তু আমরা যখন দৈনন্দিন আমাদের সেই যে একঘেয়ে কাজ সেটা যখন আমরা করতে থাকি তার মধ্যে যদি আমরা একদিন দুদিন কিংবা এক সপ্তাহ বা দু সপ্তাহের যদি আমরা একটা ছুটি পাই, সেক্ষেত্রে যদি আমরা প্রকৃতির সান্নিধ্যে বা নিজের কোনো পছন্দের জায়গায় আমরা বেড়াতে যাই কিংবা নিজের মতো করে নিজের পছন্দের কাজ করে আমরা সেই সময়টাকে উপভোগ করতে পারি, তাহলে আমরা নতুন করে নতুন উদ্যম নিয়ে আমরা আবার ফিরে এসে আবার নতুন করে আমাদের সেই পুরনো কাজটাই কিন্তু অনেক ভালো করে আমরা করতে পারি, কারণ আমাদের মন ভীষণ ভালো হয়ে যায়, আর মন ভালো থাকলেই শরীরও ভালো থাকে। তাই এই ছুটিটার কিন্তু সত্যিই ভীষণ প্রয়োজন। এই ছুটির গল্প জারি থাকবে, তবে একটা ছোট্ট বিরতির ওপারে নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, তারপর আবার ফিরছি আড্ডায়। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করি না সুবিধা, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ito services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. The expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.itoservices.com.
4: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
5: লন্ডনে এসছি, ঘোরা ঘুরি খাওয়া দাওয়া সব চলবে, এবার প্রথমবার আসা তো, ফলে একটু খোঁজ খবর নিতে হচ্ছে কোথায় খাবো, কি খাবো, কোথায় কোথায় ঘুরবো, কোথায় কোথায় শুট করবো। লন্ডনে সমস্ত খাওয়া দাওয়ার খবর রাখতে ফুডকার সঙ্গে আমাদের জার্নিতে চোখ রাখুন রেডিও বাংলায় 1 তারিখ অনওয়ার্ডস, মানে 1 জুলাই 1 জুলাই অনওয়ার্ডস রেডিও বাংলা। লন্ডনের ফুডকার সমস্ত খাওয়া দাওয়া ঘোরাঘুরি সি ইউ উইথ রেডিও বাংলা অর ফ্রম 1 জুলাই।
6: শুনছেন radiobanglanet.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি, আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি। সত্যি ছুটি কিন্তু ছোট বড় সকলের কাছেই ভীষণ মজার, আর সেই জন্যই ছুটি পেলে সবাই আনন্দে একেবারে মেতে ওঠে। সেই ছুটির গল্প নিয়েই আমাদের আজকের পপকর্ন। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা এই যে ছুটির কথা বলছি, সেখানে আমরা বিরতিতে যাবার আগেই কথা বলছিলাম যে আমরা যখন একটানা কাজ করতে থাকি তখন কিন্তু একটা ছুটি পেলে আমাদের ভীষণ ভালো লাগে। আর সেই যে বললাম ছোট বড় সবার জন্যই কিন্তু এই ছুটিটার প্রয়োজন। সেই জন্যই তো আমরা জানি যে স্কুলে কলেজে একটা সামার ভেকেশন থাকে, যেখানে একটা বেশ বড় ছুটি পাওয়া যায়। সেক্ষেত্রে যদি বাচ্চাদের সেই সময়টা, সেই যে গরমের ছুটিটা, সেই সময়টাতে যদি কোথাও বাইরে বেড়াতে যাওয়া যায়, কিংবা বাড়িতেই যদি নতুন নতুন ভালো লাগার মতো কোনো কাজ করা যায়, একেবারে বাচ্চাদের যে পড়াশোনার বাইরে গিয়ে যদি কিছু নতুন নতুন কাজ, তাদের সঙ্গে তাদের কোনো এমন কোনো শখ যেটা তারা করতে ভীষণ পছন্দ করে, সেইরকম কোনো কাজ যদি সবাই মিলে একসঙ্গে করা যায়, তাহলে কিন্তু বাচ্চা এবং বড় সকলেরই ভীষণ মজা হয়। আর সেক্ষেত্রে একটা ছোটোখাটো পিকনিকও কিন্তু অবশ্যই করা যেতে পারে, যেখানে বেশি ছুটিরও প্রয়োজন নেই, শুধু একটা ডে আউট, ব্যাস সারা দিন হই হই করে যদি কাটানো যায় তাহলে কিন্তু নিমেষে মনটা ভালো হয়ে যায়। আর তারপর অনেক একটা আনন্দ, প্রাণ ভরা সেই যাকে বলে বাতাস নিয়ে বাড়ি ফেরা। আর সেইভাবেই কিন্তু আমরা নিজেদেরকে এবং আমাদের চারপাশের মানুষগুলোকেও ভালো রাখতে পারবো। সেই ছুটির গল্প আমাদের জারি থাকবে, তবে এখন পরপর দুটো গান আপনার জন্য। ফিরে আসছি গানের ওপারে, আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন যখন

0: পরপর দুটো গান ছিল আপনার জন্য, ফিরে এলাম গানের পর আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি ছুটি নিয়ে। ছোট বড় সবার জন্যই কিন্তু ছুটিটা ভীষণ মজার, আর সেই জন্যই যখন অনেকদিন কাজের পরে একটা ছুটি পাওয়া যায়, সেটা ছোট ছুটি হোক কিংবা বড় ছুটি, সেটা কিন্তু সত্যি ভীষণ ভীষণ মজার। আর সেই ছুটির দিনগুলোকে কিভাবে কাটানো হবে সেই জন্য কিন্তু অনেকেই আগে থেকেই প্ল্যান প্রোগ্রাম শুরু করে দেন। অনেকেই হয়তো দেশে যান, সবাই নিজের সেই বাসার মানুষগুলোর সঙ্গে একসঙ্গে হই হই করে সেই যে বড় ছুটিগুলো কাটানোর চেষ্টা করেন। অনেকে হয়তো যেতে পারেন না, তারা নিজেদের মধ্যেই কিন্তু সেই ছুটির দিনগুলোকে নিজেদের মতো করে উপভোগ করার চেষ্টা করেন। আর তারপর ওই যে বললাম, ছুটির পরেই কিন্তু আবার মন ছুটে যায় সেই কাজের দিকে, আবার যেতে ইচ্ছে করে যে অনেক ছুটি হয়ে গিয়েছে, এবার আবার কাজে লেগে পড়তে হবে। তাই নতুন উদ্যমে কিন্তু আবার নতুন করে সেই কাজ শুরু করা। সব মিলিয়েই এই ছুটির কিন্তু একটা আলাদা গুরুত্ব রয়েছে। এই ছুটি ছুটির গল্প আমাদের আজকের মতো এখানেই শেষ করতে হবে, কারণ ঘড়ি বলছে অনামিকাকে আজকের মতো ছুটি দিতে হবে। তবে দেখা হবে আগামীকাল ঠিকই একই সময়, চলে আসব আমি অনামিকা আপনার জন্য পপকর্ন নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলা নেট ডট কম। আর যেতে যেতে রেখে যাচ্ছি আপনার জন্য সেই ছুটির গান, বাজলো ছুটির ঘন্টা।
1: আকাশের সাথে মিলে মিশে যাব, মেঘেদের সাথে আড্ডা মারব জমিয়ে, ছুটি পেয়ে ছুটে আসবে বাতাস, আচমকা তাকে জড়িয়ে ধরব থামিয়ে।

কাই ডানার ঝাপটে বাতাসের বুক ছিঁড়ে আবার হারাবো হারাবো আবার হারিয়ে যাওয়ার জন্যে আসবো ছিঁড়ে।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: কতজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি। শুনতে ভুলবেন না প্রবাসী মন, শুধুমাত্র রেডিও বাংলানে.com এ। মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

radiobangladesh.com বিশ্বের বাঙালির অভিনব হাইপারলিংক। চুপি

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
4: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
5: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
3: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানে.com এ। মন যখন নিরুদ্দেশ।

0: এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কম এ। কি তৈরি? তো ব্যাগটা গুছিয়ে নিন এবার।
3: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনারাই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনারাইজ। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: আপনি শুনছেন রেডিও বাংলানেট .com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

দুর্ঘটনা এরকম একটি অঘটন যা কিনা বিভিন্ন মানুষের জীবন পুরোপুরি পাল্টে দেয়, অনেক সময় গোটা পরিবারকে ধ্বংসের মুখে নিয়ে যায়। কিন্তু এর বাইরেও এরকম কিছু দুর্ঘটনা আছে যেগুলো কিনা একটু অন্যরকম, এবং সেই সমস্ত দুর্ঘটনার কথা শুনলে মনটা কেমন যেন মাঝে মধ্যে উদাস হয়ে যায়, আবার কেমন যেন আক্কেল গুরুম হয়ে যায়। তো রেডিও বাংলা নেট ডট কমে শুনছেন ইচ্ছে দানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আজকে কিছু দুর্ঘটনার কথা আপনার সঙ্গে শেয়ার করব যেগুলো কিনা অত্যন্ত ইন্টারেস্টিং, আর সেই সমস্ত দুর্ঘটনার কথা শুনলে মনটা কেমন যেন মাঝে মধ্যে আনন্দে নেচে ওঠে, আবার কেমন যেন মাঝে মধ্যে রোমাঞ্চ রোমাঞ্চ অনুভব হয়। তো সেরকমই কিছু অদ্ভুত অন্যরকম দুর্ঘটনার কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করব আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে, কিন্তু সবই করবো একটা ছোট্ট পুঁচকে ব্রেকের উপরান্তে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, only on radiobanglanet.com।

হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, টাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

দুর্ঘটনা বা অন্যরকম দুর্ঘটনার কথা বললেই প্রথমেই কিন্তু আমার মনে হয় আমার এক বন্ধুর কথা। আমার খুব ছোটবেলাকার বন্ধু, বুঝলেন, পড়াশোনায় খুব একটা ভালো ছিল না কোনোদিনই, কিন্তু তার একটা গুণ ছিল। সেই গুণটা হচ্ছে সে অনেকের মিমিক্রি করতে পারতো। শুধু যে মিমিক্রি করতে পারতো তাও নয়, সে অসাধারণ কিছু অভিনয়ও করতে পারতো, কারোর নকল করতে পারতো, মানে এক কথায় বলতে গেলে একটা কমপ্লিট প্যাকেজ। আমাদের পাড়ায় যতবার পুজোর নাটক হতো প্রত্যেকবারই ও হতো একদম বেস্ট অ্যাক্টর। তো একবার একটা অদ্ভুত ঘটনা ঘটেছে, সেটা হলো আমাদের পাড়ার নাটক চলছে এবং সেখানে ফাটিয়ে অ্যাক্টিং করছে আমার সেই বন্ধু। এখন আমরা কেউই জানতাম না যে সেই অ্যাক্টিংয়ের দিনে, সেই নাটকের দিনে এক বিখ্যাত ডাইরেক্টর এসেছিলেন আমাদের পাড়ায় সেই নাটকটি দেখতে, কোনো এক ভদ্রলোকের আমন্ত্রণে। এবং আমার সেই বন্ধুর সেই অ্যাক্টিং দেখে তার প্রচণ্ড পছন্দ হয়ে যায়। এটি এক কথায় বলতে গেলে দুর্ঘটনা। তার কারণ, তার এই যে অ্যাক্টিং দেখতে এত বড় ডাইরেক্টর আসবেন সে সম্পর্কে কোনো কথাই ছিল না, তথাপি সেই ডাইরেক্টর এলেন, দেখলেন, এবং বর্তমানে আমার সেই বন্ধু একজন বেশ প্রতিষ্ঠিত অভিনেতা, বুঝলেন। কাজেই বলছিলাম না যে কিছু কিছু দুর্ঘটনা সত্যি মনটাকে আনন্দে ভরে দেয়। তো রেডিও বাংলায় .com-এ আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে এরকমই কিছু অন্যরকম দুর্ঘটনার কথা আপনার সঙ্গে শেয়ার করছি, আর সেটাই শেয়ার করতে থাকব একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলা নেট .com।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 Girls Football Team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা .com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে
3: মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পারদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানে.কম এ মন যখন নিরুদ্দেশ।

আমাদের অত্যন্ত প্রিয় আদরের দাদা সৌরভ গাঙ্গুলি, তাঁরও কিন্তু জীবনের সঙ্গে জড়িয়ে আছে একটা অদ্ভুত দুর্ঘটনা। তো রেডিও বাংলানে ডট কমে শুনছে নিচ্ছে ডানা, আমি সৌরভ বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডা জারি আছে একটু অন্যরকম দুর্ঘটনা নিয়ে। তো সৌরভ গাঙ্গুলির সঙ্গেও কিন্তু একটা অন্যরকম দুর্ঘটনা জড়িয়ে আছে। ব্যাপারটা হয়েছিল 1996 খ্রিস্টাব্দে, যখন কিনা তিনি প্রথম ইংল্যান্ড সফরে গেছেন ভারতের হয়ে। সেই সময় কিন্তু প্রথম দলে সৌরভের চান্স পাওয়ার কোনো কথাই ছিল না, কিন্তু কোনো একটি কারণে, কোনো একটি বিবাদের কারণে তৎকালীন ভারতের ওপেনার নভজোৎ সিং সিধু মাঝপথেই সিরিজটি রেখে ফেরত চলে আসেন এবং সেই শূন্য স্থানটি পূরণ করতে বাধ্য হয়ে টিম ম্যানেজমেন্টকে সৌরভের দ্বারস্থ হতে হয়। এবং তারপরেই 1996 খ্রিস্টাব্দে পরপর দুটি টেস্টে দাদার একদম অসাধারণ দুটি সেঞ্চুরি, এবং তারপরেই তার মহাকাব্যিক কেরিয়ারের সেই শুরুটা হয়। এবং সেই শুরুটার পেছনেও কিন্তু এই একটি অদ্ভুত দুর্ঘটনা কাজ করেছিল। তো রেডিও বাংলানে ডকমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসলে এরকমই কিছু অন্যরকম দুর্ঘটনার কথা আপনার সঙ্গে শেয়ার করছি, আর সেটাই শেয়ার করতে থাকবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ito services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. The Redspert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.itoservices.com.
4: লন্ডনে এসছি, ঘোরা ঘুরি খাওয়া দাওয়া সব চলবে। এবার প্রথমবার আসা তো, ফলে একটু খোঁজ খবর নিতে হচ্ছে কোথায় খাবো, কি খাবো, কোথায় কোথায় ঘুরবো, কোথায় কোথায় শুট করবো। লন্ডনে সমস্ত খাওয়া দাওয়ার খবর রাখতে ফুডকার সঙ্গে আমাদের জার্নিতে চোখ রাখুন রেডিও বাংলায় 1 তারিখ অনওয়ার্ডস, মানে 1 জুলাই, 1 জুলাই অনওয়ার্ডস রেডিও বাংলা। লন্ডনের ফুডকার সমস্ত খাওয়া দাওয়া ঘোরাঘুরি সিইউ উইথ রেডিও বাংলা ফ্রম 1 জুলাই।

এবার আপনার সঙ্গে শেয়ার করব আমার এক বন্ধুর কথা এবং তার জীবনে ঘটে যাওয়া একটি মর্মান্তিক দুর্ঘটনার কথা। না না, অত সিরিয়াসলি নেবেন না, দুর্ঘটনাটা একটু অন্যরকম, কোনো সিরিয়াস দুর্ঘটনা নয়। তো রেডিও বাংলায় .com-এ শুনছেন ইচ্ছে দানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আমাদের আশেপাশে এরকম অদ্ভুত অদ্ভুত অন্যরকম দুর্ঘটনা ঘটে যেগুলো দেখলে মনটা কেমন যেন হয়ে যায়, একটা রোমাঞ্চ রোমাঞ্চ ফিল হয়। তো সেরকম কিছু অদ্ভুত দুর্ঘটনার কথা আপনার সঙ্গে শেয়ার করছি। আর এখন যার কথা শেয়ার করব সে আমার এক বন্ধু। কলেজ জীবনে তার সঙ্গে একটি মেয়ের অনেক দিনের প্রেম প্রীতি ভালোবাসা ছিল বুঝলেন, তারপর জানি না কেন তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে যায় এবং কলেজের লাস্ট ইয়ারে বিচ্ছেদ হওয়ার পরে তাদের মধ্যে এখনো যোগাযোগও থাকে না। তারপরে আলটিমেটলি কলেজ পাশ করে বেরোনোর পরে আমার বন্ধু একটি কোম্পানিতে চাকরি পেল এবং চাকরি পেয়ে দেখলো তার যে ইমিডিয়েট বস সে হচ্ছে তার এক্স, সেই মেয়েটি। এবং এই দুর্ঘটনার ফলে তার জীবন যে কিরকম দুর্বিষহ হয়ে উঠতে পারে বা উঠেছিল সেটা আপনারা বুঝতেই পারছেন। কাজেই বলছিলাম না যে কিছু কিছু দুর্ঘটনা কিন্তু বেশ রোমাঞ্চকর। তো এরকম কিছু রোমাঞ্চকর দুর্ঘটনার কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করছি, আর সেটাই শেয়ার করতে থাকবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট .com।

ফুচকাকৃতি। সাধারণত এটা ভিড়ের মধ্যেই দেখা যায়, অর্থাৎ ফুচকার দোকানে গিয়ে দেখবেন যে মেয়েদের লাইনই বেশি। কিন্তু তার মধ্যে আমার এক বন্ধুও ছিল, মানে এখনো আছে, তো সেই বন্ধুরও কিন্তু প্রচন্ড ফেভারিট হচ্ছে ফুচকা। এবং সেই ফুচকার দোকানে সে প্রত্যেক দিনই ফুচকা খেতে যেত, এখনো যায়। এবং একবার একটা অদ্ভুত কাণ্ড ঘটেছিল, সে হাত থেকে বাটিটা ফেলে দিয়েছিল, মানে ফুচকা নিতে গিয়ে সেই তালপাতার বাটিটি ফেলে দিয়েছিল এবং বাটিটি পড়ে একটি মেয়ের গায়ে, এবং সেই মেয়েটি তার পাশেই দাঁড়িয়েছিল। সে অত্যন্ত অনুতপ্ত হয়ে অত্যন্ত ভালো ভালো কথা মেয়েটিকে বলতে থাকে এবং তার জন্য মেয়েটি তার প্রেমে পড়ে যায়। ভাবতে পারেন, ফুচকা খেতে গিয়ে দুর্ঘটনা, এবং সেই দুর্ঘটনা থেকে আরও একটি বড় দুর্ঘটনা, তার প্রেম জীবন শুরু হয়ে যায়। কী আর বলবো, এই সমস্ত দুর্ঘটনা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। রেডিও বাংলা ডট কম এরকমই কিছু অদ্ভুত অন্যরকম রোমাঞ্চকর দুর্ঘটনার কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো আপনার জানান আমাকে, আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু radiobanglanet.com চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন radiobanglanet.com। টাটা।

রেডিও বাংলানিউজ ডট কমে আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান্ধুরিয়ার আড্ডা। প্রত্যেক দিনের মতোই এক ঘন্টার গান্ধুরিয়ার আড্ডায় আমি

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Etos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতা, তাকে ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা .com এর ওয়েব তরঙ্গে।
4: ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলা .com এ মন যখন নিরুদ্দেশ।

রেডিও বাংলা নিয়ে ডাউট কমে আজকে আমাদের যে টপিকটা বা যে কথাটা নিয়ে আমরা কথা বলবো, যেই যাই বলি না কেন যে একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা একটু অন্য রকম। কিন্তু আমরা জানি যে গুড বাই সব সময় একটা মন খারাপের কথা, তাই তো? ছেড়ে চলে যাওয়ার কথা, দূরে চলে যাওয়ার কথা, বা কোনো কিছু শেষ হয়ে যাওয়ার কথা, ঠিক সেই সময় আমরা গুড বাই বলি। কিন্তু না, কখনো কখনো দূরে চলে গিয়েও গুড বাই বলে ফিরে আসা যায়। সেই কখনো কখনোর মধ্যে অনেকটা আনন্দ থাকে আর অনেকটা স্যাক্রিফাইস থাকে। আমার মনে হয় আমার কিছু ফিলিংস যেগুলো আমি শেয়ার করতে পারি না, সেগুলো আড্ডার মাধ্যমে আপনার সাথে শেয়ার করব। এবং অবশ্যই আমি অপেক্ষা করে আছি আপনার মনের কথাগুলো জানার জন্য।

পাই একটা খুব ভারী শব্দ, আর যে ভারী শব্দটা আমরা কখনো কখনো বুঝতে পারি না। অনেক সময় কত অবলীলায় কোনো মানুষ গুড বাই বলে চলে যায়, আবার কখনো কখনো কোনো মানুষের সত্যি গুড বাই বলার প্রয়োজন থাকে, কিন্তু কেন জানি না তাদের সাথে গুড বাই বলতে পারি না। আমার মনে হচ্ছে আমি একটু বেশি জটিল করে ফেলছি। আচ্ছা, ধরুন আপনার সেই ক্লাসমেটের কথা, যার সাথে ছোটবেলায় আপনি খুব খুনসুটি করতেন, হঠাৎ করে যখন কলেজে পা দিলেন এবং কলেজ শেষ করে যখন অফিসের সেই চত্বরের মধ্যে আপনাদের জীবনটা বন্দী হয়ে গেল, তখন দুজনের মধ্যে কমিউনিকেশন কমলো, কমিউনিকেশন গ্যাপ হলো, এবং তার সাথে সাথে আপনাদের বন্ধুত্বের যে প্রত্যেক দিনের হ্যাবিটগুলো সেগুলো আস্তে আস্তে ভাঙল, সেই সময় সম্পর্কে কিন্তু গুড বাই বলার প্রয়োজন আসে না। তখন সেই কমিউনিকেশন গ্যাপকে গুড বাই বলে আপনাদের দুজনের বন্ধুত্বটাকে গাঢ় করার সময় আসে। কিন্তু কত মানুষ এই শব্দটাকে নাই ইউজ করে সত্যিকারের গুড বাই হয়ে যায়, তাই না? আশা করি আমি বোঝাতে পারছি।

কাউকে গুড বাই বলার জন্য অনেকটা কারেজ লাগে, আর গুড বাই কথাটা খুব ভারী শব্দ, যেটা সবসময় আমি বলি। আর ঠিক সেইখানেই আর একটা কথাও বলতে ইচ্ছা করছে, যে সবসময় কোনো মানুষকে বা কোনো মানুষ যে আপনার লাইফে আছে তাকে আমার মনে হয় যে ঠিক যে যেভাবে থাকতে চায় তাকে ঠিক সেভাবে রাখা উচিত। আর যদি সেই মুহূর্তে আপনাদের সম্পর্কটা বা আপনাদের বন্ধুত্বটা ঠিক সেইভাবে না চলে, তখন সেখানে কিন্তু জোর করে গুড বাই বলে দেওয়া উচিত, তাই না? তাতে কিন্তু গুড বাই শব্দটার মানটা বজায় থাকে, দূরত্বটা হয়তো বাড়ে কিন্তু মনের মধ্যে ওই শ্রদ্ধাটা ভালোবাসাটা একই থাকে। তাই কখনো কখনো শব্দের অপপ্রয়োগ না করে ঠিকঠাক জায়গায় এই গুড বাই বলাটা জানাটা দরকার এবং বলতে শেখাটাও দরকার।

0: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: টানছে যখন সোনালি রঙের বলেনো গাড়িটা, টানছে যখন বোলপুরে বাগান বাড়িটা, টানছে যখন হলিডেজে সিঙ্গাপুর ট্রিপ, টানছে যখন শ্যাম্পেনে আলতো করে সিপ, টানছে যখন লুই ফিলিপ জর্জিও আর মানি, টানছে যখন মেডিটেশন গুরুজির বাণী, টানছে যখন ফিদা হোসেন অরিজিনাল ঘোড়া, টানছে যখন রিল্যাক্স করে একটু টেগোর পড়া।

আর্লি মর্নিং নাইকের জগিং জুতো টানছে যখন এদের ছেড়ে পালিয়ে যাওয়ার ছুতো টানছে যখন আর্লি মর্নিং নাইকের জগিং।

radiobangladesh.com এ অনেকটা ভারী ভারী কথা বলে ফেলেছি, কিন্তু এখন আর ভারী ভারী কথা বলবো না, কারণ সত্যি গুডবাই বলার সময় আমারও এসেছে। আর গুডবাই বাই বলা মানে কিন্তু সব সময় যে ছেড়ে চলে যাওয়া তা কিন্তু নয়, অনেক সময় ছেড়ে চলে গিয়েও ফিরে আসার কথা। ঠিক যেমনটা আজকে গুডবাই বলছি, আজকে আড্ডাটা শেষ করতে হবে, কারণ টাইম বলছে টাটা বাই বাই বলার জন্য, কিন্তু আপনিও জানেন আমিও জানি যে আপনার সঙ্গে আবার কথা হবে। ঠিক সেইরকমই আমরা অনেক সময় আমাদের অনেক কাছের মানুষকে এই জন্যই গুডবাই বলি যে জানি আজকের গুডবাইটা বললে কালকে আবার নতুন করে নতুনভাবে তার সাথে কথা হবে, দেখা হবে, সম্পর্ক তৈরি হবে। তাহলে আজকের আড্ডাটা কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না, আর অবশ্যই অবশ্যই ভালোবাসতে ভুলবেন না।

আপনি আছেন গান মুসাফের সৌভিকের সঙ্গে, শরীর ঠান্ডা রাখাটা প্রথম দরকার। হ্যাঁ, মানে আমাদের এই শীত বলুন, বসন্ত বলুন, যাই বলুন না কেন, যে কোনো মুহূর্তেই আমাদেরকে কিন্তু ফিট থাকতে হবে। আর এই ফিটের খবর ঠিকঠাক রাখতে গেলে আমাদের শরীরটাকে ঠিক রাখতে হবে। তো গরমে কাইল হয়ে অনেকেই বেশ অসুস্থ হয়ে পড়েন, আবার গরমে পেটের সমস্যা তো আছেই, সঙ্গে আবার হিট স্ট্রোক এই ব্যাপারটাও আছে। এবং গরমকে আটকানোর উপায় আমাদের চারপাশে সবুজ বাড়ানো, আর শরীরকে ভালো রাখার উপায় যতটা সম্ভব সাধারণ ঘরোয়া খাবার খাওয়া এবং পরিমিত জীবন যাপন। তাই আয়ুর্বেদের সাহায্যে কিছু ঘরোয়া টোটকাতেও গরমে সতেজ থাকতে পারেন। আসলে গ্রীষ্মকাল মানে তো সূর্যের প্রখর তেজ, শরীর থেকে ঘামও সব শেখে বেরিয়ে যায়। কিন্তু আবার এই যে বর্ষা বর্ষা ভাব, সেখানে কিন্তু ঠিক থাকাটা দরকার। তাই প্রত্যেকটা মুহূর্তে এই গরম যেন শরীরে না লাগে, আর সেই ব্যাপারটাকে মাথায় রেখেই আজকের এই শো ঠান্ডা রাখা। তাই ঠান্ডা রাখতে গেলে আমাদের অতি অবশ্যই ছাতাটা ব্যবহার করতে হবে, রোদ চশমা ব্যবহার করতে পারলে ভালো, আর বাড়ি ফিরে বা অফিসে কিংবা কোথাও গেলে অন্তত ঘাম মুছে নেওয়ার চেষ্টা করতে হবে। তাই গরমে খুব কষ্ট হলে চোখ মুখে মুখে জল ঝাপটা দেওয়া, এবং যদি বৃষ্টিতে প্রচণ্ডভাবে ভিজে যান সেক্ষেত্রেও আবার এই নিজেকে ঠিকঠাক গরম জলে স্নান করে নিয়ে ব্যাপারটাকে ঠিক রাখা। সব ঋতুতেই কীভাবে একটু ফিটফাট থাকা যায় আর শরীরকে কীভাবে ঠান্ডা রাখা যায়, সেই নিয়েই আজকের এই আড্ডা জারি থাকবে। এখন গান সঙ্গে থাকুন, ফিরে আসছি খুব তাড়াতাড়ি।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

তো ফিরে এলাম গান মুসাফিরের আড্ডা নিয়ে, আমি সৌভিক। তো একটা কথা বলতেই হয় যে বেশি গরম যদি থাকে কোথাও কোনো কোনো জায়গায়, সেখানের এই প্রাপ্তবয়স্ক মানুষকে কিন্তু 3.5 থেকে 4 লিটার জল খেতে হবে। এছাড়া লেবুর শরবত তো খাওয়া উচিতই উচিত। পেট ঠান্ডা করতে করতে মিছরির জলে খেজুর ভিজিয়ে রেখে সকালে সেই জল খাওয়া ভালো। মোট কথা, গরমে তরল জাতীয় খাবার খেতে হবে, যাতে শরীরে জলের ঘাটতি না হয় আর শরীরটা ঠান্ডা থাকে। তাই গরমে আরেকটা বড় সমস্যা হলো কি জানেন, হজমের গণ্ডগোল। হ্যাঁ, খুব প্রবলেম, আর এর থেকে ডায়রিয়াও হয়ে যেতে পারে। তাই রোজকার ডায়েটের ব্যাপারে খুব সাবধান হতে হবে, এবং অত্যাধিক গরমে বাইরের খাবার এড়িয়ে চলাই কিন্তু ভালো। ঘরোয়া হালকা সহজে হজম হয় এমন খাবার ডায়েটে রাখতে হবে, বেশি মশলা দিয়ে তৈরি খাবার তো কখনোই নয়। তাই মাথায় রাখুন, চটজলদি ব্যাপারটা ভেবে নিন এবং কী করবেন সেটাও বুঝে নিন। সঙ্গে থাকুন।

শরীর ঠান্ডা রাখার দাওয়াই নিয়ে আড্ডা চলছে আজকে গান মুসাফিরের সঙ্গে। আছি আমি সৌভিকার, সঙ্গে আছেন আপনারা। তো হজম যাতে ঠিকমতো হয় তার জন্য পুদিনা পাতাও দারুণ কাজ দেয়, এবং পুদিনা পাতার রসের সঙ্গে মধু মিষ্টি মিশিয়ে দিনে তিনবার খেলে গ্যাস্ট্রিক কিংবা হজমের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। এবং অবশ্যই আপনি আপনার ডাক্তারের পরামর্শটাও নিয়ে নেবেন। কিন্তু গ্যাস্ট্রো ইসোফেসিয়াল রিফ্ল্যাক্স ডিজিজ থাকলে আবার পুদিনা পাতা কিন্তু না খাওয়াটাই ভালো। তাই আমাদের এই যে বক্তব্য, আমাদের শরীরটাকে ফিট রাখতে হবে, আর সে ফিট রাখার জন্য গরম হোক বা যে কোনো পরিবেশে যেরকমভাবে থাকা দরকার সেইভাবে রাখতে হবে, নাহলে কিন্তু ভালো থাকা যাবে না। আর সেই ভালো থাকতে গেলে আমাদের কিছু জিনিস একটু মেনটেন করতে হবে। মাথাটাও ঠান্ডা রাখতে হবে, শরীরটাও ঠান্ডা রাখতে হবে। আর শরীরটা না ঠান্ডা রাখতে পারলে অসুবিধার সম্মুখীন হতে হবে, আপনাকেই কাজে ব্যাঘাত ঘটবে। এবং এই ইঁদুর দৌড়ের সময়ে যদি আপনি নিজেকে ফিট না রাখেন তাহলে কিন্তু পিছিয়ে পড়বেন। সঙ্গে থাকুন, আবারও ফিরে আসবো আজকের এই স্পেশাল একটা শরীর ঠান্ডাকে মাথায় রেখে। সঙ্গে থাকুন।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। We'll be right back.

0: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।
1: আরে তোমায় কোথায় দেখেছি বলো তো? ঠিক মনে পড়ছে না তো?

0: শুনছেন রেডিও বাংলা .com, সঙ্গে আছি আমি সৌভিক, সঙ্গে আছেন আপনারা, চলছে গান মুসাফিরের আড্ডা। নোনতা ঝাল ও টক জাতীয় খাবারও গরমকালে কিন্তু এড়িয়ে চলাই ভালো, আর এই সময় মধুর অর্থাৎ মিষ্টি জাতীয় খাবার এই যা শরীরকে ঠান্ডা রাখে তাই খেতে হবে। তো মিষ্টি ফল যেমন আম, তরমুজ, লিচু সহ মৌসুমি ফল খেতে হবে। সবজির মধ্যে মধুর গুণসম্পন্ন কুমড়ো আছে, পটল আছে, এগুলো খাওয়া কিন্তু খুব দরকার। এবং অনেকে ভাবেন যে গরমের চাটনি বেশি করে খাওয়াটা নাকি খুব দরকার। হ্যাঁ, এই সময় বরং টক জাতীয় খাবার না খাওয়াই ভালো, আর সেটা আরও গুরুপা হয়ে যাবে। এছাড়া পাতলা করে মসুর ডালও খেতে পারেন। আরেকটা কথা, ঠান্ডা খাওয়া মানে কিন্তু ফ্রিজের ঠান্ডা জল নয়, সোডা জাতীয় পানীয় তো আরোই নয়, বরং যা আগে বললাম মানে লেবুর শরবত, মিশ্রি ভেজানো জল বেশি ঠান্ডা রাখবে শরীরকে। এবং আঁখ বা আঁখের রসও গরমে খাওয়া খুবই ভালো, তবে রাস্তার আঁখের রস না খেয়ে আঁখ চিবিয়ে কিংবা বাড়িতে রস করে খাওয়াটাই বেটার। ডাবের জল খেতে পারেন, তবে এতে পেট খুবই ভালো থাকে এবং শরীরও ঠান্ডা লাগে। সঙ্গে থাকুন, আবারও ফিরব আজকের এই স্পেশাল আড্ডা শরীর ঠান্ডাকে মাথায় রেখে। এখন হ্যাঁ, গান চলুন।
1: কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল কররে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি।
2: কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল কররে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি।
1: ওরে ও তরুণীশা বাজা তোর প্রলয় নিশান, ধ্বংস নিশান উরুক প্রাচীর প্রাচীর বেদী।

0: রাজা, কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কে রে, কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কে রে।
1: হাসি ভগবান পড়বে ফাঁসি, সর্বনাশী শিখায় এহীন তথ্য কে রে।

0: ওরে ও পাগলা ভোলা তেরে দে প্রলয় দোলা, ওরে ও পাগলা ভোলা তেরে দে প্রলয় দোলা।
1: গারদ গুলা জোরসে ধরে হ্যাচ কাটানে, গারদ গুলা জোরসে ধরে হ্যাচ কাটানে।
2: মার হাক হায় দাড়ি হাক কাঁধে নে দুন্দুভি ডাক, ডাক ওরে ডাক মৃত্যুকে ডাক জীবন পানে।
1: কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল কর্ণের পাট, রক্ত

তো শরীর ঠান্ডা মানে সব ঠান্ডা, এমনটাই আমরা জানি। এবং এত কিছুর পরেও একটা কথা কিন্তু বলতে হয় যে বেশি গরমে মানুষের শরীর খারাপ হতে পারে, তখন কিন্তু জলটা আরও বেশি খেতে হবে। জ্বর বা আরও কোনো সমস্যা হলে চিকিৎসকের কাছে যাওয়াটাই ভালো, এবং ঘরোয়া টোটকা হিসেবে গোলমরিচ, এলাচ ও মধু জলের সঙ্গে ফুটিয়ে অল্প অল্প করে খেতে পারেন। তবে এটা শরীর খারাপ হলেই খেতে হবে, সাধারণত অন্য অবস্থায় কিন্তু নয়। আসল কথা, বাইরের গরমের কারণে শরীর যেন গরম না হয়ে যায়। হালকা সহজপাচ্য বাড়িতে তৈরি খাবার এবং পানীয় মৌসুমি ফল সবজি খেয়ে শরীর ঠান্ডা রাখাটা কিন্তু সব থেকে বেটার, তবে গরমে সুস্থ থাকা যাবে। আমাদের আড্ডা আজ এ পর্যন্তই, সময় একদম শেষ। কেমন লাগলো? 4474-396-5712 অবশ্যই জানাবেন। আর এভাবেই জুড়ে থাকুন আর শুনতে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফিরের আড্ডা সোম থেকে শুক্র। আর আপনারা সবাই মিলে জুড়ে থাকুন 24x7 অনলাইন বাংলা রেডিও স্টেশন radiobanglanet.com এর সঙ্গে 24x7। আজকের জন্য টাটা।

আজ এমন আরেকটা বিষয় নিয়ে আড্ডা মারবো যেটা কিন্তু ভীষণ নস্টালজিক। হ্যাঁ, তবে এখনো আমরা সেটা ফলো আপ করি। সেটা হলো শীতের পিকনিক, চড়ুই ভাতি, মানে সেই ফ্যামিলির সঙ্গে বাড়ির ছাদে হোক কিংবা কোনো একটা স্পট ভাড়া করে আমরা আজও চড়ুই ভাতি কিংবা পিকনিকটা সেরেই ফেলি। আপনার যদি এমন কোনো স্পেশাল গল্প থাকে তাহলে চটপট আমাকে হোয়াটসঅ্যাপ করুন +7475039657121। আপাতত তিনটি গান শুধুমাত্র আপনার জন্য, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র radiobanglani.com।

আমাদের লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-23520-60। আরো বিশদ জানতে চোখ রাখুন ডাব্লিউ ডাব্লিউ ডাব্লিউ

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। ছোটবেলা না অনেক বেশি প্রেশিয়াস ছিল পিকনিকের দিনগুলো, কারণ আমরা স্কুলে পিকনিক করতাম। প্রত্যেকটা বন্ধু কিছু না কিছু ইনগ্রিডিয়েন্টস আনতো আর সবাই মিলে টিফিন টাইমে জম্পেশ একটা পিকনিক হতো। সেই পিকনিকের স্বাদটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং ছিল, মানে এখনও আমি কথা বলতে গিয়ে আমার জিভে জল চলে আসছে। আজ সময় আছে, পয়সা আছে, কিন্তু ওই ধৈর্যটা নেই, মানে সবাই মিলে পিকনিক করার টাইমটা নেই। হারিয়ে গেছে অনেক বন্ধু, হারিয়ে গেছে অনেক আপনজন। আপনারা যদি পিকনিক নিয়ে কিংবা চড়ুই ভাতি নিয়ে কোনো রকম স্পেশাল গপ্প থাকে তাহলে চটপট আমার সাথে শেয়ার করুন, +7475039657123। আপাতত কয়েকটা গান শুধুমাত্র আপনার।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনারাই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনারাইজ। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: লন্ডনে এসছি, ঘোরা ঘুরি খাওয়া দাওয়া সব চলবে। এবার প্রথমবার আসা তো, ফলে একটু খোঁজ খবর নিতে হচ্ছে কোথায় খাবো, কি খাবো, কোথায় কোথায় ঘুরবো, কোথায় কোথায় শুট করবো। লন্ডনে সমস্ত খাওয়া দাওয়ার খবর রাখতে ফুডকার সঙ্গে আমাদের জার্নিতে চোখ রাখুন রেডিও বাংলায় 1 তারিখ অনওয়ার্ডস, মানে 1 জুলাই, 1 জুলাই অনওয়ার্ডস রেডিও বাংলা। লন্ডনের ফুডকার সমস্ত খাওয়া দাওয়া ঘোরাঘুরি সি ইউ উইথ রেডিও বাংলা ফ্রম 1 জুলাই।
5: আপনি শুনছেন রেডিও বাংলা নেট .com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ,

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলালি ডট কমে। মন যখন নিরুদ্দেশ, চড়ুই ভাতি বলতে আর একটা ইন্টারেস্টিং ঘটনা ভীষণ মনে পড়ে যায়। সেটা হলো পরিবারের সকলের সাথে জোট বেঁধে পিকনিক করতে যাওয়া, কাক ভোরে উঠে পিকনিক স্পটে পৌঁছানো এবং রান্না বান্নার সব সরঞ্জাম নিয়ে একেবারে হাজির হওয়া এবং যেতে না যেতেই জল খাবারে ডুবে যাওয়া এবং ব্যাডমিন্টন ক্রিকেট সব কিছু খেলা, মানে পিকনিকটা না দারুণ মজাদার। সেই ফাইনাল যখন রান্নাবান্নাটা শেষ হতো আর সবাই মিলে পাত পেরে খেতে বসতাম, সেটা কিন্তু একটা দারুণ মজাদার ব্যাপার ছিল। এমন কোনো গপ্প থাকলে চটপট শেয়ার করেই ফেলুন না +7475039657122। আপাতত গানগুলো শুনে নিন, ফিরছি গানের বিরতির পর।

আপনি শুনছেন রেডিও বাংলানেট.com প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেই ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। শীত তো পড়েই গেল, তাহলে পিকনিকটা শুরু করেই ফেলুন। ছোটবেলায় যখন এক্সাম শেষ হয়ে যেত তখন বাড়িতে সব কাজিনরা আসতো এবং আমরা সকল বাচ্চারা মিলে পিকনিক করতাম। কখনো খেলনা বাটি সাজিয়ে আমরা পিকনিক করতে বসতাম, এখন যেটা মিনিয়েচার হিসেবে পরিচিত। আর কখনো নিজেরা মিলে বড়দের টুকটাক সাহায্য নিয়ে আমরা পিকনিক করতাম। এইটা ছিল ছোটবেলার পিকনিকের দারুণ মজাদার একটা বিষয়। আরও গপ্প আছে, ফিরছি গানের বিরতির পর। শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেই ডট কম।

0: ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি.কম এ, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। ভাইস যদি একবার মিলে যায় বড়বেলার বন্ধুদের সঙ্গে, কিংবা ছোটবেলার বেশ কিছু বন্ধু যদি টিকে যায় বড়বেলা অবধি, তাহলে তাদের সাথে পিকনিকটা বেশ জমে যায়। ছোটবেলার বন্ধুদের সঙ্গে যারা একসঙ্গে বেড়ে উঠেছি আমরা, তাদের সঙ্গে পিকনিক গেছিলাম এবং ভীষণ মজা হয়েছিল। পিকনিকের মেন উদ্দেশ্য তো হলো খেলাধুলো, এবং সবথেকে মেইন যেটা সেটা হলো একসাথে মিলে পাত পেরে খেতে বসা। এবং সেই খেতে বসে আমরা যেভাবে সকলের পাত থেকে সবাই খাবার ছিনিয়ে নিয়ে খাচ্ছিলাম, সেটা না ভীষণ ইন্টারেস্টিং ছিল। এবং লোকজন দেখে ভাবছিল যে এরা নিশ্চয়ই একেবারে চাইল্ডহুড ফ্রেন্ড, নাহলে এই বন্ডিংটা হতে পারে না। এরকম প্রচুর গপ্প আছে, প্রচুর আড্ডাও আছে। আগামী সোমবার আবার আসবো নতুন কোনো আড্ডা নিয়ে, নতুন কোনো গপ্প নিয়ে। ততক্ষণ শুনতে থাকুন রেডিও বাংলানি.কম, মন যখন নিরুদ্দেশ।
1: এতটা পথ পেরিয়ে

আমাদের ছুটি ছুটি চল নেব লুটি এই আনন্দ ঝর্ণায়। গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে সেই গান দিয়েই শুরু করলাম আমাদের আজকের পপকর্ন। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকে এর একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা হাজির হয়ে গেছি আমাদের আজকের পপকর্ন নিয়ে। এই যে আমরা ছুটির কথা বলছি, আসলে আমরা যখন দৈনন্দিন কাজ করতে করতে আমরা হাঁপিয়ে উঠি, তখন সত্যি আমাদের মন কিন্তু ছুটি চায়। আর সেই সময় যদি এক দুদিনের ছুটি পাওয়া যায়, তাহলে সেই ছুটির দিনগুলোকে কিভাবে উপভোগ করব সেটা নিয়ে কিন্তু আমরা ভাবতে শুরু করি। আর সেই জন্যই সেই ছুটিটা কিন্তু ভীষণ ভীষণ মজার হয়। আর সেই ছুটিটাকেও এক একজন এক এক রকম করে কাটাতে পছন্দ করেন। সেই যে নিজের নিজের মতো করে সেই ছুটির দিনগুলোকে উপভোগ করা, সেই সব কিছু নিয়েই আমাদের আজকের পপকর্নের আড্ডা চলবে। তাই অবশ্যই সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

কিছু ভ্রমণপ্রেমী মানুষ আছেন যারা একটু ছুটি পেলেই তারা বেরিয়ে পড়েন। তাই যখন কাজের মাঝে একদিন কিংবা দুদিনের ছুটি পাওয়া যায়, সেই সময়টাকে তাদের আর আটকে রাখা যায় না, তাদের মন একেবারে ছুটতে যায়। আর সেই জন্যই তারা একেবারে ব্যাকপ্যাক করেই রাখেন। তাই যখনই তারা একদিন কিংবা দুদিনের ছুটি পান, তখনই একেবারে যাকে বলে লোটা কম্বল নিয়ে বেরিয়ে পড়া। আর সেই ছুটির গল্প নিয়ে যখন আমাদের আজকের পপকর্নের আড্ডা চলছে, তখন সেই মানুষগুলোর কথা তো অবশ্যই বলতে হবে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছে আপনার সঙ্গে আমাদের আজকের পপকর্ন নিয়ে, যেখানে আমরা ছুটি উপভোগ করার গল্প নিয়ে আমাদের আজকের আড্ডা চলছে। আমরা অনেক মানুষকেই কিন্তু দেখেছি যারা বেড়াতে ভীষণ পছন্দ করেন। অনেকে আছেন যারা হয়তো যখন একটা বড় ছুটি পাবেন তখন বেশ একটা প্ল্যান প্রোগ্রাম করে তারপর বেড়াতে যান। আবার অনেকে আছেন যে তারা এত প্ল্যান প্রোগ্রাম করার আর তাদের ধৈর্য নেই, তারা একদিন কিংবা দুদিনের যদি একটা ছোট্ট ছুটিও পান তখনই তারা বেরিয়ে পড়েন। পাহাড় কিংবা জঙ্গল কিংবা সমুদ্র যেখানে হোক, তারা সেই দুদিন বেরিয়ে আসবেন, নিজেদের মতো করে সেই দুদিনটাকে তারা এনজয় করবেন, উপভোগ করবেন, আর তারপর বাড়িতে এসে আবার নতুন উদ্যমে তাদের যে রোজকার কাজ সেই কাজ আবার শুরু করবেন। এইরকম ভ্রমণপ্রেমী মানুষদের কিন্তু আমরা প্রায়ই দেখতে পাই। আপনিও নিশ্চয়ই এরকম কোনো মানুষকে চেনেন। আমাদের আজকের এই যে বেড়ানোর গল্প, ছুটির গল্প নিয়ে আমাদের আড্ডা, সেটা জারি থাকবে। তবে এখন শুনবো গান, ফিরে আসছি গানের ওপারে আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে।

দীর্ঘদিন ধরে একটানা যদি আমরা কাজ করে যাই তাহলে অনেক সময় আমরা ক্লান্তি বোধ করি, আমরা হাঁপিয়ে উঠি, আমরা বোর হয়ে যাই, আমরা চাপ অনুভব করি। আর এইরকম ভাবে যদি আমরা কাজ করতে থাকি তাহলে অনেক সময় আমরা অসুস্থ হয়ে পড়তে পারি, কিংবা আমাদের এই যে কাজের গুণগত মান সেটাও কিন্তু কমে যেতে থাকে। সেক্ষেত্রে আমাদের একটা ছুটির কিন্তু ভীষণ প্রয়োজন, আর সেই ছুটি কিন্তু আমাদের একেবারে যাকে বলে আমাদের জীবন কাঠির মতো, কারণ সেই ছুটির পরই আমরা অনেক বেশি উদ্যমে নিয়ে আমরা কিন্তু নতুনভাবে আবার কাজ শুরু করতে পারি। সেই জন্য আমরা একটানা কাজ করতে করতে যখনই হাঁপিয়ে যাব তখন একটা ছুটির কিন্তু সত্যি ভীষণ প্রয়োজন হয়। আজ এই ছুটি ছুটির গল্প নিয়েই আমাদের পপকর্ন। শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা এই যে ছুটির কথা বলছি সেক্ষেত্রে সত্যি কিন্তু আমরা যখন দৈনন্দিন আমাদের সেই যে একঘেয়ে কাজ সেটা যখন আমরা করতে থাকি, তার মধ্যে যদি আমরা একদিন দুদিন কিংবা এক সপ্তাহ বা দু সপ্তাহের যদি আমরা একটা ছুটি পাই, সেক্ষেত্রে যদি আমরা প্রকৃতির সান্নিধ্যে বা নিজের কোনো পছন্দের জায়গায় আমরা বেড়াতে যাই, কিংবা নিজের মতো করে নিজের পছন্দের কাজ করে আমরা সেই সময়টাকে উপভোগ করতে পারি, তাহলে আমরা নতুন করে নতুন উদ্যম নিয়ে আমরা আবার ফিরে এসে আবার নতুন করে আমাদের সেই পুরনো কাজটাই কিন্তু অনেক ভালো করে আমরা করতে পারি, কারণ আমাদের মন ভীষণ ভালো হয়ে যায়, আর মন ভালো থাকলেই শরীরও ভালো থাকে। তাই এই ছুটিটার কিন্তু সত্যিই ভীষণ প্রয়োজন। এই ছুটির গল্প জারি থাকবে, তবে একটা ছোট্ট বিরতির ওপারে। নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, তারপর আবার ফিরছি আড্ডায়। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন যখন নিরুদ্দেশ।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Eto services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
4: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প, নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান বাঙালির প্রাণ, কথার ফাঁকে চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
5: লন্ডনে এসছি, ঘোরা ঘুরি খাওয়া দাওয়া সব চলবে। এবার প্রথমবার আসা তো, ফলে একটু খোঁজ খবর নিতে হচ্ছে কোথায় খাবো, কি খাবো, কোথায় কোথায় ঘুরবো, কোথায় কোথায় শুট করবো। লন্ডনে সমস্ত খাওয়া দাওয়ার খবর রাখতে ফুডকার সঙ্গে আমাদের জার্নিতে চোখ রাখুন রেডিও বাংলায় 1 তারিখ অনওয়ার্ডস, মানে 1 জুলাই, 1 জুলাই অনওয়ার্ডস রেডিও বাংলা। লন্ডনের ফুডকার সমস্ত খাওয়া দাওয়া ঘোরাঘুরি সিইও উইথ রেডিও বাংলা অর ফ্রম 1 জুলাই।
6: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।

মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি, আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি। সত্যি ছুটি কিন্তু ছোট বড় সকলের কাছেই ভীষণ মজার, আর সেই জন্যই ছুটি পেলে সবাই আনন্দে একেবারে মেতে ওঠে। সেই ছুটির গল্প নিয়েই আমাদের আজকের পপকর্ন। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা এই যে ছুটির কথা বলছি, সেখানে আমরা বিরতিতে যাবার আগেই কথা বলছিলাম যে আমরা যখন একটানা কাজ করতে থাকি তখন কিন্তু একটা ছুটি পেলে আমাদের ভীষণ ভালো লাগে। আর সেই যে বললাম ছোট বড় সবার জন্যই কিন্তু এই ছুটিটার প্রয়োজন। সেই জন্যই তো আমরা জানি যে স্কুলে কলেজে একটা সামার ভেকেশন থাকে যেখানে একটা বেশ বড় ছুটি পাওয়া যায়। সেক্ষেত্রে যদি বাচ্চাদের সেই সময়টা, সেই যে গরমের ছুটিটা, সেই সময়টাতে যদি কোথাও বাইরে বেড়াতে যাওয়া যায় কিংবা বাড়িতেই যদি নতুন নতুন ভালো লাগার মতো কোনো কাজ করা যায়, একেবারে বাচ্চাদের যে পড়াশোনার বাইরে গিয়ে যদি কিছু নতুন নতুন কাজ, তাদের সঙ্গে তাদের কোনো এমন কোনো শখ যেটা তারা করতে ভীষণ পছন্দ করে, সেরকম কোনো কাজ যদি সবাই মিলে একসঙ্গে করা যায় তাহলে কিন্তু বাচ্চা এবং বড় সকলেরই ভীষণ মজা হয়। আর সেক্ষেত্রে একটা ছোটোখাটো পিকনিকও কিন্তু অবশ্যই করা যেতে পারে, যেখানে বেশি ছুটিরও প্রয়োজন নেই, শুধু একটা ডে আউট, ব্যাস সারা দিন হই হই করে যদি কাটানো যায় তাহলে কিন্তু নিমেষে মনটা ভালো হয়ে যায়। আর তারপর অনেকটা আনন্দ, প্রাণ ভরা সেই যাকে বলে বাতাস নিয়ে বাড়ি ফেরা। আর সেইভাবেই কিন্তু আমরা নিজেদেরকে এবং আমাদের চারপাশের মানুষগুলোকেও ভালো রাখতে পারবো। সেই ছুটির গল্প আমাদের জারি থাকবে, তবে এখন পরপর দুটো গান আপনার জন্য। ফিরে আসছি গানের ওপারে, আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন যখন নিরুদ্ধ।

0: পরপর দুটো গান ছিল আপনার জন্য, ফিরে এলাম গানের পর আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি ছুটি নিয়ে। ছোট বড় সবার জন্যই কিন্তু ছুটিটা ভীষণ মজার, আর সেই জন্যই যখন অনেক দিন কাজের পরে একটা ছুটি পাওয়া যায়, সেটা ছোট ছুটি হোক কিংবা বড় ছুটি, সেটা কিন্তু সত্যি ভীষণ ভীষণ মজার। আর সেই ছুটির দিনগুলোকে কিভাবে কাটানো হবে সেই জন্য কিন্তু অনেকেই আগে থেকেই প্ল্যান প্রোগ্রাম শুরু করে দেন। অনেকেই হয়তো দেশে যান, সবাই নিজের সেই বাসার মানুষগুলোর সঙ্গে একসঙ্গে হই হই করে সেই যে বড় ছুটিগুলো কাটানোর চেষ্টা করেন। অনেকে হয়তো যেতে পারেন না, তারা নিজেদের মধ্যেই কিন্তু সেই ছুটির দিনগুলোকে নিজেদের মতো করে উপভোগ করার চেষ্টা করেন। আর তারপর ওই যে বললাম, ছুটির পরেই কিন্তু আবার মন ছুটে যায় সেই কাজের দিকে। আবার যেতে ইচ্ছে করে যে অনেক ছুটি হয়ে গিয়েছে, এবার আবার কাজে লেগে পড়তে হবে, তাই নতুন উদ্যমে কিন্তু আবার নতুন করে সেই কাজ শুরু করা। সব মিলিয়েই এই ছুটির কিন্তু একটা আলাদা গুরুত্ব রয়েছে। এই ছুটি ছুটির গল্প আমাদের আজকের মতো এখানেই শেষ করতে হবে, কারণ ঘড়ি বলছে অনামিকাকে আজকের মতো ছুটি দিতে হবে। তবে দেখা হবে আগামীকাল ঠিক একই সময়, চলে আসব আমি অনামিকা আপনার জন্য পপকর্ন নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলা নেট ডট কম। আর যেতে যেতে রেখে যাচ্ছি আপনার জন্য সেই ছুটির গান, বাজলো ছুটির ঘন্টা।
1: আকাশের সাথে মিলে মিশে যাব, মেঘেদের সাথে আড্ডা মারব জমিয়ে, ছুটি পেয়ে ছুটে আসবে বাতাস, আচমকা তাকে জড়িয়ে ধরবো থামিয়ে।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: কতজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না প্রবাসী মন, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
4: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
5: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
3: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিন মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

0: এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কম এ। কি তৈরি? তো ব্যাগট্যাগ গুছিয়ে নিন এবার।
3: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

অনেক সময় গোটা পরিবারকে ধ্বংসের মুখে নিয়ে যায়। কিন্তু এর বাইরেও এরকম কিছু দুর্ঘটনা আছে যেগুলো কিনা একটু অন্যরকম, এবং সেই সমস্ত দুর্ঘটনার কথা শুনলে মনটা কেমন যেন মাঝে মধ্যে উদাস হয়ে যায়, আবার কেমন যেন আক্কেল গুড়ুম হয়ে যায়। তো রেডিও বাংলানেট.কমে শুনছে নিচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে কিছু দুর্ঘটনার কথা আপনার সঙ্গে শেয়ার করব, যেগুলো কিনা অত্যন্ত ইন্টারেস্টিং, আর সেই সমস্ত দুর্ঘটনার কথা শুনলে মনটা কেমন যেন মাঝে মধ্যে আনন্দে নেচে ওঠে, আবার কেমন যেন মাঝে মধ্যে রোমাঞ্চ অনুভব হয়। তো সেরকমই কিছু অদ্ভুত অন্যরকম দুর্ঘটনার কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করব আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে, কিন্তু সবই করব একটা ছোট্ট পুঁচকে ব্রেকের উপরান্তে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট.কম।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

দুর্ঘটনা বা অন্যরকম দুর্ঘটনার কথা বললেই প্রথমেই কিন্তু আমার মনে হয় আমার এক বন্ধুর কথা। আমার খুব ছোটবেলাকার বন্ধু, বুঝলেন, পড়াশোনায় খুব একটা ভালো ছিল না কোনোদিনই, কিন্তু তার একটা গুণ ছিল। সেই গুণটা হচ্ছে সে অনেকের মিমিক্রি করতে পারত। শুধু যে মিমিক্রি করতে পারত তাও নয়, সে অসাধারণ কিছু অভিনয়ও করতে পারত, কারোর নকল করতে পারত, মানে এক কথায় বলতে গেলে একটা কমপ্লিট প্যাকেজ। আমাদের পাড়ায় যতবার পুজোর নাটক হতো প্রত্যেকবারই ও হতো একদম বেস্ট অ্যাক্টর। তো একবার একটা অদ্ভুত ঘটনা ঘটেছে, সেটা হলো আমাদের পাড়ার নাটক চলছে এবং সেখানে ফাটিয়ে অ্যাক্টিং করছে আমার সেই বন্ধু। এখন আমরা কেউই জানতাম না যে সেই অ্যাক্টিংয়ের দিনে, সেই নাটকের দিনে এক বিখ্যাত ডাইরেক্টর এসেছিলেন আমাদের পাড়ায় সেই নাটকটি দেখতে, কোনো এক ভদ্রলোকের আমন্ত্রণে। এবং আমার সেই বন্ধুর সেই অ্যাক্টিং দেখে তার প্রচণ্ড পছন্দ হয়ে যায়। এটি এক কথায় বলতে গেলে দুর্ঘটনা। তার কারণ, তার এই যে অ্যাক্টিং দেখতে এত বড় ডাইরেক্টর আসবেন সে সম্পর্কে কোনো কথাই ছিল না, তথাপি সেই ডাইরেক্টর এলেন, দেখলেন, এবং বর্তমানে আমার সেই বন্ধু একজন বেশ প্রতিষ্ঠিত অভিনেতা, বুঝলেন। কাজেই বলছিলাম না যে কিছু কিছু দুর্ঘটনা সত্যি মনটাকে আনন্দে ভরে দেয়। তো রেডিও বাংলায় .com-এ আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে এরকমই কিছু অন্যরকম দুর্ঘটনার কথা আপনার সঙ্গে শেয়ার করছি, আর সেটাই শেয়ার করতে থাকবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, only on radiobanglanet.com।